0: আমরা ফল মানুষ বাছি নেবার কথা আর কিসম আর ঋতু অনুযায়ী ফি একর কে 40-50 কুইন্টল ফল অমল হয়ে পারছে।
1: শুনিলে চাষর হাল আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 317.5 মিটর তথা 945 কিলোহর্জ যোগে এফএম মহানদী 101 মেগাহর্জ মাধ্যমে আহরে মধ্যে আমার কার্যক্রম নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে উপলব্ধ। বর্তমান শুনন্তু আজির প্রাতঃ সূচনা।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে খরার প্রকোপ বড়া সহ অংশুঘাতর আশঙ্কা বড়ি চালছে। অংশুঘাত রক্ষা পাইবা হলে আমি সতর্কতা অবলম্বন করা পড়ব এবং কতটি কথা প্রতি ধ্যান দেওয়া পড়ব। এই যেমিকি দিন এগারোটার তিনটা মধ্যে টাণ খরারে বাহারক বাহারু না, টাণ খরারে বাহারক যা হলে মুন্ডরে ওদা গামোছা ঘোড়ান্তু, ছতা চপল এবং কলা চশমা ব্যবহার করন্তু। ঘরে টিণ বা আজবাস্টস ছাত থিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ্গ লেপন করন্তু। প্রচুর পরিমাণের পানি, তোরাণি, পণা, ঘোল দহি তথা সর্বদাতে পিয়ন্তু। হালিয়ে লাগিলে ছাই এবং পবন চলাচল স্থান কিংবা গছ তলে বিশ্রাম নিয়ন্তু। কোনসি ব্যক্তিঙ্কঠারে অংশুঘাতর সন্দেহ হলে তুরন্ত ডাক্তারখানা নেবার ব্যবস্থা করন্তু। ঢিলা হালুকা রঙ্গর এবং সুতা কপড়ার পোশাক পিন্ধন্তু। বৃদ্ধ, অসুস্থ লোক, শিশু, গর্ভবতী মহিলা এবং রক্তচাপ কিংবা মধুমেহরে পীড়িত ব্যক্তি টাণ খরারে বাহারক যাঁতু না। অধিক খরা সময়ের নিয়া পাখে কৌশি কার্য করতু না, মাদক দ্রব্য সেবন করতু না। অংশুঘাত আক্রান্ত ব্যক্তি দেহরে কেবেলে বরফ ঘষন্তু না। গ্রীষ্ম প্রবাহ সময়ের কে হঠাৎ অসুস্থ অনুভব কলে তা চিকিৎসার আদৌ অবহেলা করতু না। গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রাখন্তু এবং প্রচুর পরিমাণের পানি পিইবাকু দিয়ন্তু।

কেলি কুঞ্জে দেখ বসিছে কচেরি রাধা যে হাকি মহেলা, ভারত আইন বড়রে বাঁধিছন কুষ্ণ হেইছন মুদালা। কচেরির পেশকার ললিতা সাজিছে কমলা সখী নাজর, তুঙ্গ বিদ্যা সখী পুলিশ দারুগা মেঘমালা রাইটর। দূতিকা কে কলে সমন চপরা সিন্দু রেখা কে অর্দলি, বিশাখা হেইছে সরকার।

আরে বৃন্দাবন ধাম কচেরি বিষম কৃষ্ণকে কলে হাজর ফুলমালর হাত কড়ি পিঁধে করি দফা লেখিলা নাজর পুতনা বধ 302 দফা সিধা।

আরে কচুরির ভিতরে ঠিয়া পূর্ণমাসী করে জবাব শুয়ালো, উকিল ম্যাজিস্ট্রেট পেশকার অনাজর হো সবকর বুহি গলা ঝালো। পহলা নিজর দিহে নিজে বিষ ভরিথিলা, নিজর বিষে পুতনা মলা, সে সিনা কলা হো নিজে আত্মহত্যাইছি কলা কানুর কানা গলা। সুরু পিলা গুটে বেআইন প্রবেশ কিছু দূষণ আইছি, বয়সী শুনি সবে আউছ যমুনা।

ষোল সহস্র গুপির শাড়ি গুটে পিলা কেনতা করি চুরাই নেলা, কিয়ে সৎ করবা গো পুরা অসৎ কথা পবন সেটা উড়াই নেলা। কালি নাগ থিলা কেড়ে বদমাস সবকু দেউ থিলা দশি, গুপর কানা তাকে দেলে সিধা করি তা কুপের।

শ্রোতা বন্ধুমানকু আমি ইনে জনে দেউছ যে আজ মে মাসর 26 তারিখ গোটে ঐতিহাসিক দিন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র লাগি বলিকিরি আজের দিনে প্রতিষ্ঠা হইতিলা সম্বলপুর আকাশবাণী কেন্দ্র। সে দিন ঠানু মূল হইতিলা প্রসারণ সেবা আর আজতক আপন মানকর মন জানি কার্যক্রম প্রস্তুত করুছে আপন মানকর পাখে পরসৌছে আর বহুজন হিতায় বহুজন সুখায় ই মন্ত্রটি দীক্ষিত হইকিনা আজ বি আপন মানকর চাহিদাকে জানিকি কার্যক্রম প্রস্তুত করুছে।

চিঠিপত্র কার্যক্রম কথা যে আপন অনুরোধ থি আমি প্রচার করুছু সুন্দর সুন্দর গীত যেটা আপন মানে শুনবারকে চাহুছন সেতির সঙ্গে আপন মতামত দিয়ে যে চিঠিপত্র বি লিখুছন তাকে বি আমি সামিল করুছু আহরি আশা বি করুছু যে দিন কে দিন তার সংখ্যা বড়বা ইথির সঙ্গে আকাশবাণী সম্বলপুর ইহাদে লাইভ ফোন ইন কার্যক্রম বি বহুত সারা আনিছে যেমতি আপন মানে ভাগ নেই পারুছন সিধা সলক আমার মানকর সে কথা হইপারুছন আপন মানকর মতামত আমার সাথে বাটুছন আপন মানকর মনর কথা আমার সাথে বাটুছন।

শেষ তেষট্টি মশিহার আজির দিনে মূল ইতিবার এই অনুষ্ঠান আমার ফালর ভাষা সাহিত্য সংস্কৃতি আর আমার ফালর কবি লেখক আমার অঞ্চলের কলা সংস্কৃতিকে আগে বড়াবার দিকে চেষ্টা করে আসিছি, সে আপন মানকর সহযোগ বহুত মাত্রার রয়েছে। সে সহযোগ এটা আগে বনি রহে আমি আশা করুছ। লোক কলার বিকাশ, সংস্কৃতির বিকাশ, সভ্যতার বিকাশ সবু গোটে দিকে আমি হাত সঙ্গে হাত মিশিকি, মন সঙ্গে মন মিশিকি গোটে গোটে করে পাহা আগে বড়া। মিডিয়াম ওয়েব জড়িয়ে আরম্ভ হয়েছে এই সেবা আজকা FM, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন থেকে আপনার শুনেপারুচ। চাষী ভাই মান লাগে কৃষি সংসার লেখেন কার্যক্রম নুমুল করি ড্রামা ভিন ভিন সাদর গীত তার সঙ্গে সমাচার সবকিছু আপনার পাশকে সময় মোতাবক পৌঁছছে আকাশবাণী সমলপুর।

আজি আমি গৌরবর দিনটি আজকু প্রায় কাই 64 বর্ষ পাখাপাখি হব কল্পনা চালা হুয়েত যে কল্পনার স্বরূপ রূপে আপন মান পাখে ছিড়া হয়েছি 63 বর্ষ ধরে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র 1963 মসিহা মই মাস 26 তারিখ মানে আজির দিনের প্রতিষ্ঠা হয়েছিল আকাশবাণী সম্বলপুর। পশ্চিম ওড়িশার সংস্কৃতি লোককলা এবং সাহিত্যকে লোকলোচনক আনিবা পাই প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে আকাশবাণী সম্বলপুর।

আমরি অঞ্চলর স্থানীয় কলাকার গায়ক এবং নাট্যকার মানুষ নিজের প্রতিভা প্রদর্শন করা এক বড় মঞ্চ প্রদান করেছে আকাশবাণী সম্বলপুর। সময় হয়েছে গুনা কথা চিত্রর এই গীতটি শুণন্তু। দ্বৈত কণ্ঠরে গীতটি গাইছেন্তি অলকা ইয়াগ্নিক এবং বাবুল সুপ্রিয়। গীত রচনা প্রবীণ ভরদ্বাজ, সঙ্গীত আনন্দ আচার্য।

শ্রোতা বন্ধু, এবে চালিছে গ্রীষ্ম ঋতু, সবুড়ে জারি রয়েছে প্রবল গ্রীষ্ম প্রবাহ। এতে যোগ অংশুঘাতরে আক্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা বি রয়েছে। তবে অংশুঘাতর রক্ষা পাইবা পাই আমি কতটি কথা ধ্যান দেবা। এই যেমিতি দিন এগারোটার অপরাহ্ন চারিটা পর্যন্ত খরার জোর বেশি, তেমন সকালে বা সন্ধ্যায় নিজের আবশ্যক কাম সব করা, বাহারকু অনাবশ্যক স্থলে যা না, যদি নিহাতি বাহারকু যা দরকার হয়ে তবে মুন্ডরে উদাত উলিয়া টোপি, কলা চশমা, ছতা তথা জোতা ব্যবহার করা, ঢিলা তথা হালুকা সোতা পোশাক পিঁধিবা, গলাবেলে সাংরে পানি বোতল নিয়ে যা, ঝাল আকারে আম শরীরের প্রবল মাত্রার জলীয় অংশ নির্গত হয়ে থাকে, তেমন জলশুষ্কতার রক্ষা পাই প্রচুর পরিমাণের পানি পিবা, তোরাণী মিশ্রি পা, দহি বা লেম্বু সরবত, পইড় পা তথা ওআরএস পণা পানীয় আকারে পিবা, খালি পেটরে রহবা না কিংবা পদাকু যা না, উপবাস আদি আমি নিবৃত রহবা, পেটকু থা রাখুবা ফল এই যেমি কাকুড়ি, তরভুজ, আম্ব প্রভৃতি বজারে বর্তমান সহজে উপলব্ধ, তেমন এইসব আমি সেবন করা, মুগ, মাণ্ডিয়া, পাড়ুয়া প্রভৃতি রাঁধি যাও বা তিখিরি করে আমি তাকে মধ্যে খাইপার, যাদ্বারা কি আমার পেট থা রহব। খাইবারে অধিক তেল বা মশলাযুক্ত গরিষ্ঠ খাদ্য খাইবা না, কারণ এ সহজে পাকন হয়ে শরীরের ক্ষতি করে থাকে। দহি পখাল বা খাইবার লেম্বু আমি ব্যবহার করে পারিবা। শিশু, গর্ভবতী মহিলা, উচ্চ রক্তচাপ রোগী তথা মধুমেহ রোগী এমানকু বিশেষ টাণ খরাকু বাহার মনা করিবা, নিশা তথা মাদক দ্রব্য সেবনর নিবৃত রহিবা। এই কতটি কথা প্রতি আমি সজাগ রহিলে অংশুঘাতর নিজে নিজকু এবং আপনার পরিজনকু আমি রক্ষা করিপারিবা।

0: মো আসিছি রিং মাস্টার।
1: মো কিয়ে
0: রিং মাস্টার?
1: তু কিয়ে?
0: খেলোয়াড়।
1: তোর মোর সম্পর্ক?
0: খেলোয়াড়র রিং মাস্টার সহিত যে সম্পর্ক।
1: বাহ্য জগত পাই
0: প্রভু এবং দাসর যে সম্পর্ক।
1: সরলতার রঙ্গ?
0: মো কপালরে শোভা পাউথিবা রঙ্গ শুভ্র।
1: লোভর রঙ্গ?
0: ফুটবল পড়িয়া পরি সবুজ।
1: হিংসা অহংকার রঙ্গ?
0: গান্ধী মজবুর রক্ত পরি লাল।
1: ক্ষুধার রঙ্গ?
0: বিস্তীর্ণ আকাশ পরি ফিকা নীল।
1: ক্রোধর রঙ্গ?
0: গোখর সর্পর চক্ষু পরি গাঢ় তাম্র।
1: এগুড়ি মেশাই জটিলতার রঙ্গ?
0: অমাবাস্যা রাত্রির অন্ধকার পরি ঘনকৃষ্ণ কলা। মো মাস্টার রাজু।
1: রাজু বাপা মা ছেউণ্ড।
0: খাই পিয়ে বঞ্চি রহিবা অসম্ভব হেলা।
1: আজিঠু ঠিক দুই বর্ষ সাত মাস একইশ দিন পূর্বরু মু মাস্টার রাজুকে ফুটপাথ্রু আবিষ্কার কলি।
0: মু ধরা হয়ে আসিলি অঠর ফুট বা বার ফুট বিশিষ্ট সর্কসর তম্বু তলকু।
1: মো সর্কসর মালিক কম রিং মাস্টার।
0: মো এ সর্কসর একমাত্র খেলোয়াড়। মু পশু খেলাড়ি পুণে মানিষ খেলাড়ি।
1: দর্শক বিহীন এই সর্কসরে আজিঠু ঠিক দুই বর্ষ সাত মাস একইশ দিন পূর্বরু মাস্টার রাজুকে মু খেলোয়াড় রূপে নিযুক্তি দেবি।
0: মু রিং মাস্টার চাবুকু খুব ভয় করে।
1: আজি পর্যন্ত খেলোয়াড়র কপালরে সরলতার প্রতীক
0: জটিলতার রঙ্গ যেদিন মো কপালকু স্পর্শ করিব সেইদিন সেইদিন মতে পুরস্কার দিয়া যাব মৃত্যুদণ্ড।
1: সেই রঙ্গ ঠার দূরে থিবা পর্যন্ত খেলোয়াড়র কোনসি অসুবিধা হব না।
0: আজি মু খেলোয়াড় কারণ জটিলতা মো জ্ঞান পরিধির খুব দূরে।
2: গুড মর্নিং।
1: মর্নিং মর্নিং। আরে খেলোয়াড় খেলোয়াড়, গোটে কাম কর, দি কপ কফি আনলো।
2: আরে চমৎকার।
1: কন
2: তো চিত্র?
1: মো চিত্র না চিত্র
2: উভয়। আজি তো ঘরকু যাইথিলি।
1: সো হোয়াট?
2: তো মা কহুতিলে।
1: কন কহুতিলা?
2: তু ঘরকু ফেরি চাল।
1: কেতে থর কইছি, আরে কেতে থর কইছি তোর এইটি কি আসিবা মু পছন্দ করেনি বলি। আরে কেতে থর কইছি তোমার দুনিয়া সহিত মোর কোনসি সম্পর্ক নাহি। মো উনিশ বর্ষর ঊর্ধ্ব প্রত্যেক মানুষকে ঘৃণা করে। আই হেট দেম, এপরে কি তোতে বি ঘৃণা করে।
2: সুকান্ত
1: রিং মাস্টার কহ, রিং মাস্টার। সুকান্ত সামন্ত রায় মরি সারিছি। সুকান্ত সামন্ত রায়ের অস্তিত্ব নাহি। তো যেটি ছিড়া হয়েছু সেটা গোটে সর্কসর পড়িয়া। তো সম্মুখে ছিড়া হয়েথিবা রক্ত মাংসধারী এই মানুষ এ সর্কসর একক রিং মাস্টার আউ প্রতিষ্ঠাতা।
2: থরে তো মা কথা হলে চিন্তা কর।
1: সবুদিন খেলোয়াড়র কপালরে সরলতার স্বাক্ষর বহন করিবা মো কর্তব্য।
2: তো মা মর্মাহত, মৃত্যু আসন্ন প্রায়।
1: তম দুনিয়ার কোটি কোটি মানুষ ভিতর গোটিকু মু পার্থিব জগতর দূরেই রখিবি।
2: তো মা কেতে আশা করিনথিলে।
1: মো বি ইন্দ্রধনু দেখিথিলি।
2: ডাক্তরী বিদ্যা আজি তো মাঙ্ক বয়স সামনারে হার মানিবাকু বসিলাণি।
1: আকাশরে ইন্দ্রধনু সুন্দর দিশে।
2: কেবল থরক পাইঁ সে তোতে দেখা করিবাকু চাহান্তি।
1: কিন্তু ইন্দ্রধনুর অস্তিত্ব যে বিশাল আকাশরে ক্ষণস্থায়ী। বাঘ নিষ হনালা না, মু আম ঘরর ঝরকা পাখরে ছিড়া হই তা ঘর ঝরকারে তাকু দেখি আউ হাত হলাউনি। মা কোলরে শোই রহি ভবিষ্যতর রঙ্গিন সৌখিন স্বপ্ন দেখিলা বেলে মু তা হাত ধরি হলাই দৌনি।
2: সুস্মিতা পাইঁ মু দুঃখিত,
1: তাকো ভুলে মো খেলোয়াড়কু পাইছি।
2: সুস্মিতা ভলি সরল ঝিও যে এমিতি
1: ব্লেসিং ইন ডিসগাইজ। আরে সে হি তো এই সর্কসর সৃষ্টিকর্তা।
2: তাকু চিহ্নিবারে তোর যেমিতি কোঠি ত্রুটি রহিগলাণি।
1: কে কহিপারে, আরে কিয়ে কহিপারে সেই ঝিওটি পাই মু খেলোয়াড়কু এ মিছ মায়া সংসারর কলুষিত বেলাভূমির দূরেই রখিপারিছি।
2: সুস্মিতা কিন্তু এবে বেশ আরামরে অছি।
1: মো বি বঞ্চিবার নূতন স্বাদ পাইছি। মো ও সর্কস, সর্কস ও মু আউ খেলোয়াড়। ଖେଳୁଆଡ଼ ଆଉ ମୁଁ।
2: ତାହେଲେ ତୋ ଏ ବାକି ଜୀବନର ଇତିହାସ?
1: ନା ମୋହିନ, ଦର୍ଶକ ବିହୀନ ସର୍କସ୍ର ତମ୍ବୁ ତଳେ କୌଣସି ଐତିହାସିକ ନାହାନ୍ତି ଯେଉଁମାନେ କି ମୋର ଇତିହାସକୁ ଲିପିବଦ୍ଧ କରି ରଖିବେ।
2: ତୋ ସର୍କସ୍ର ଶେଷ କେଉଁଠି?
1: ସ୍ପାନ୍ ଅଫ୍ ଲାଇଫ୍ ଇଜ୍ ଭେରି ସର୍ଟ, ଲାଇଫ୍ ଇଜ୍ ନଥିଂ ବଟ୍ ଏ ୱାକିଂ ସେଡୋ। ମୋର ଭୂମିଷ୍ଠ ହେବାର ଆଜିକୁ 24 ବର୍ଷ 2 ମାସ 17 ଦିନ ହେଲା। ଆଉ କେତୋଟି ବର୍ଷ, କେତୋଟି ମାସ, କେତୋଟି ଦିନ ଆଉ କେତୋଟି ମୁହୂର୍ତ୍ତ, ତାପରେ ହେ ସର୍କସ୍ରେ ମୋର ଭୂମିକା ସମାପ୍ତ ହେବ। କିନ୍ତୁ ଏଇ ସର୍କସ୍ ମୁଣ୍ଡ ଟିକେ ରହିଥିବ ଖେଳୁଆଡ଼ର ନେତୃତ୍ୱରେ। ଖେଳୁଆଡ଼ ହେବ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର।
2: ଖେଳୁଆଡ଼ର ଖେଳ ଆରମ୍ଭ ହେବା ପୂର୍ବରୁ ଯଦି ତୋର ଖେଳ ସରିଯାଏ, ଆଇ ମିନ୍ ତୁ ଯଦି ଭାଙ୍ଗି ପଡ଼ୁ,
1: ଅନ୍ଧ ଥରେ ବାଡ଼ି ହଯାଏ।
2: ଆରେ ଚକ୍ଷୁ ଉନ୍ମୋଚନ କରି ଥରେ ନିରୀକ୍ଷଣ କର, ଏ ଦୁନିଆର ଶ୍ରେଷ୍ଠ ପ୍ରାଣୀ ହେଉଛି ମଣିଷ। ତୁ ତୋ ମଣିଷତ୍ୱକୁ ଜାହିର କର।
1: ସବୁ ଶ୍ୱାନ ଯଦି ଗଙ୍ଗା ଯିବେ, ଅଇଁଠା ପତ୍ର ଚାଟିବ କିଏ? ଆରେ ସମସ୍ତେ ଯଦି ମଣିଷ ହେବେ, ଅମଣିଷ ହେବ କିଏ?
2: ସୁକାନ୍ତ, ତୁ ଆଣ୍ଟି ସୋସିଆଲ ହେଇଯାଉଛୁ। ଆରେ ତୋର ଅଭାବ କ'ଣ, ତୋର ଦୁଃଖ କେଉଁଠି?
1: ମୋର ପାଉଣା ମୁଁ ପାଇନି, ସେ ଚାଲିଯାଇଛି।
2: ସସ୍ମିତା ଛୋଟରାୟ,
1: ମୋ ଜନ୍ମଦାତାଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ବାର୍, ହୋଟେଲ, ପିକନିକ୍ରେ ସମୟ କଟେଇଲା ମୋ ମା।
2: ତୋ ମା ମିସେସ୍ ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟ?
1: ହଁ, ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟ, ମୋ ମା, ମୋ ଜନ୍ମଦାତ୍ରୀ। ମୋ ତୁଳି ତଳ୍ପ ସେଜରେ ଶୋଇ ରହି ସବୁକିଛି ଭୁଲି ଯିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲି, କିନ୍ତୁ ହେଲା ନାହିଁ। ମଣ ନିଶ୍ୱାସୀ ହୋଇପଡ଼ିଲି। ସମାଜର ଅକ୍ଟୋପସ୍ ପରି ଲମ୍ବା ଲମ୍ବା ହାତ ଦୁଇଟା ମୋ ବେକକୁ ଚିପି ମୋତେ ହତ୍ୟା କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲେ। ମୋ ପଛକୁ ଫେରି ନ ଚାହିଁ ଦୌଡ଼ିଲି ଆଗକୁ, ଆହୁରି ଆଗକୁ। ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ମୋ ପାଦ ଦୁଇଟା ଯେତେବେଳେ ରକ୍ତାକ୍ତ ହେଲା, ମୁଁ ଅଣନିଶ୍ୱାସୀ ହୋଇପଡ଼ିଲି। ସେତେବେଳେ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ମୁଁ ପାଇଗଲି ମୋ ପରିକଳ୍ପିତ ଗୋଟିଏ ଦୁନିଆ, ଗୋଟିଏ ସର୍କସ୍। ମୁଁ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହୋଇଗଲି।
2: ତୁ ତାହେଲେ ସବୁଦିନ ଏମିତି ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହେଇ ରହିଯିବୁ?
1: ମିସେସ୍ ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟଙ୍କ ବାତ୍ସଲ୍ୟ ମମତା ମୋତେ ଦେଇଥିବା 25 ଲକ୍ଷ ଟଙ୍କାରୁ 10 ଲକ୍ଷ ଟଙ୍କାର ମୁଁ ମାଲିକ। ମୋ ସର୍କସ୍ ପାଇଁ ସେଇଟା ଯଥେଷ୍ଟ, ମୋ ଖେଳୁଆଡ଼ ପାଇଁ ସେଇଟା ଯଥେଷ୍ଟ।
2: ତୋ ମା ଏକୁଟିଆ ଲୋକ, ତୋ ବାପାଙ୍କ ଚାଲିଯିବା ପରଠାରୁ ସେ ନିଶ୍ୱ ଅସହାୟ। ତୁମ କୋଇଲା ଖଣିର ଦେଖାଶୁଣା କିଏ କରିବ?
1: ଓହ ବଙ୍କର, ବଙ୍କର ସେ ବାଜେ କଥା। କୋଇଲା ଖଣି ମୋ ପାଇଁ ଧ୍ୱଂସ ସ୍ତୂପ। ତୋର ବୋଧେ ମନେ ନାହିଁ
3: ରିଙ୍ଗ ମାଷ୍ଟର କଫି?
1: ହଁ
3: ଆଜ୍ଞା, କଫି।
2: ହଁ
3: ରିଙ୍ଗ ମାଷ୍ଟର, ଏଇ କାଗଜଟାକୁ ଡଷ୍ଟବିନ୍ରେ ପକେଇ ଦେଉଛି।
1: ନା ନା, ମୋ ପାଖକୁ ଆଣ।
2: ଏଇଟା କ'ଣ ସେ କୋଇଲା ଖଣିରେ ଏକ୍ସିଡେଣ୍ଟରେ ହେଇଥିବା ମୃତ ବାଳକଙ୍କ ଚିତ୍ର?
1: ତୁ ଠିକ୍ କହିଛୁ, ତତେ ମୁଁ କହିଥିଲି ନା, କୋଇଲା ଖଣି ମୋ ପାଇଁ ଧ୍ୱଂସସ୍ତୂପ। ତୋର ବି ତାହେଲେ ମନେ ଅଛି?
2: କେମିତି ଭୁଲିବି ସେ ହୃଦୟ ବିଦାରକ ଦୃଶ୍ୟ, କେମିତି ଭୁଲିବି ସେ ଗଳାଫଟା କରୁଣ ଚିତ୍କାର।
1: କୋଇଲା ଖଣିର ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ବ୍ଲକରେ ବସି ମୁଁ ଫାଇଲ ଖୋଲିବାରେ ବ୍ୟସ୍ତ।
2: ହଠାତ୍ କୋଇଲା ଖଣି ଭୁଷୁଡ଼ି ଯାଇ ଖଣି ଭିତରେ କାର୍ଯ୍ୟରତ 200 ଶ୍ରମିକଙ୍କ ଉପରେ ପଡ଼ିଲା।
1: କୋଇଲା ଖଣିର ବିପଦ ସାଇରନ୍ ବାଜି ଉଠିଲା। ସାଇରନ୍ ଶବ୍ଦ ଶୁଣି ମୁଁ ଅଫିସ ଭିତରୁ ଧାଇଁ ଆସିଲି।
2: ଅଫିସ ବାହାରେ ଶହ ଶହ ଶ୍ରମିକଙ୍କର ବିକଳ ଆର୍ତ୍ତନାଦ, ସାହାଯ୍ୟ ପାଇଁ ଅରଣ୍ୟ ରୋଦନ।
1: ମୁଁ ଦିନ ରାତି 3 ଦିନ ଚେଷ୍ଟା କରି ଖଣି ତଳେ ରହିଯାଇଥିବା ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରିବାରେ ଲାଗିଲି।
2: 120 ଜଣ ମାଟି ତଳେ ସବୁଦିନ ପାଇଁ ଆଶ୍ରୟ ନେଲେ।
1: ବାକିମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରାଯାଇ ସ୍ଥାନୀୟ ହସ୍ପିଟାଲରେ ଚିକିତ୍ସା କରାଗଲା, କିନ୍ତୁ ସମସ୍ତେ ଇନଭାଲିଡ୍। ଖଣିରେ କାମ କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କର ଆଉ ଯୋଗ୍ୟତା ନଥିଲା।
2: ମୋର ଏବେ ବି ମନେ ଅଛି, 3ଟି 10-12 ବର୍ଷର ବାଳକଙ୍କୁ ସଦ୍ୟ ମାଟି ତଳୁ ବାହାର କରାଯାଇଥିଲା। ମୁଁ ମୋର ସାର୍ଟ, ବେନିୟନ୍ ଇତ୍ୟାଦି ଖୋଲି ସେମାନଙ୍କୁ ବ୍ୟାଣ୍ଡେଜ୍ କରିବାରେ ଲାଗିପଡ଼ିଲି, ରକ୍ତସ୍ରାବ ବନ୍ଦ ହୋଇଯିବ ବୋଲି।
1: କିନ୍ତୁ 2 ଜଣଙ୍କୁ ବ୍ୟାଣ୍ଡେଜ୍ କରିସାରି ତୃତୀୟ ଜଣଙ୍କୁ ବ୍ୟାଣ୍ଡେଜ୍ କଲାବେଳକୁ ସେ ସଂସାର ଛାଡ଼ି ଚାଲିଯାଇଛି। ମୋ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ସେମାନଙ୍କ ନ୍ୟାଯ୍ୟ ଦାବି ମୁତାବକ କମ୍ପନ୍ସେସନ୍ ଦେବା ପାଇଁ ମାଆଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଥିଲି।
2: ମା କିନ୍ତୁ ତୋର ହୃଦୟକୁ କର୍ଣ୍ଣପାତ ବି କଲେନି।
1: ମୁଁ କିନ୍ତୁ ଶ୍ରମିକମାନଙ୍କର ଦାବିକୁ ମୁହୂର୍ତ୍ତାପି ବୋଲି ଧରିନେଲି। ମୋ ଦାବିକୁ ସେ ଅଗ୍ରାହ୍ୟ କଲେ। 2ଟି କ୍ଲାସ୍ ମଧ୍ୟରେ ସଂଘର୍ଷ ହେଲା। ବର୍କେଜ୍ କ୍ଲାସ୍ର ପ୍ରତିନିଧିତ୍ୱ କଲା ମୋ ମା, ପ୍ଲୋରେଟେରିଏଟ୍ କ୍ଲାସ୍ର ପ୍ରତିନିଧିତ୍ୱ କଲି ମୁଁ, ଆଉ ସେଇଠି ସୃଷ୍ଟି ହେଲା ମୋ ମା ଆଉ ମୋ ମଧ୍ୟରେ କ୍ଲାସ୍ ଷ୍ଟ୍ରଗଲ୍, ଦୁଇଟି ଇସମ୍ ମଧ୍ୟରେ ଷ୍ଟ୍ରଗଲ୍, ବିପ୍ଳବ। ମୁଁ କିନ୍ତୁ ହାରିଗଲି, ମୋ ମା ଗଡ଼ ଜିତିଲା। ମୋ ପରାଜିତ ସୈନ୍ୟ ପରି ପଳାୟନ କରି ପଶି ଆସିଲି ସର୍କସ୍ର ତମ୍ବୁ ଭିତରକୁ।
2: ଶ୍ରମିକମାନଙ୍କ ଦାବିକୁ ନ ମାନି ତୋ ମା ଆଜି ତତେ ହରେଇଲେ।
1: ମୋତେ କିନ୍ତୁ ସେ ଖୁବ୍ ସ୍ନେହ କରେ, ତାର ଭଲ ପାଇବା ଜାହିର କରିବା ପାଇଁ ସେ ମୋ ନାଁରେ 25 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଗୋଟିଏ ଚେକ୍ ଦେଇଥିଲା।
2: ସେଥିରୁ 10 ଲକ୍ଷ ଟଙ୍କା ତୁ ନିଜେ ପାଖରେ ରଖି 15 ଲକ୍ଷ ଟଙ୍କା କୋଇଲା ଖଣିରେ ହୋଇଥିବା ଦୁର୍ଘଟଣାର ଭିକ୍ଟିମମାନଙ୍କ ଶୋକାକୁଳ ପରିବାରବର୍ଗଙ୍କ ଭିତରେ ବାଣ୍ଟିଦେଲୁ।
1: ହେଲେ ମହେନ୍ଦ୍ର, ମୁଁ କୋଇଲା ଖଣିର ଶ୍ରମିକମାନଙ୍କୁ ମୋ ଚାହିଦା ମୁତାବକ ସାହାଯ୍ୟ କରିପାରିଲିନି। ମାର ବାତ୍ସଲ୍ୟ ମମତାରୁ ବଞ୍ଚିତ ହେଲି। ସସ୍ମିତାର ଶରୀର ରୂପକ ତାଜମହଲରେ ମାର୍ବଲ ହୋଇ ଅତି ନିବିଡ଼ ଭାବରେ ଚଢ଼େଇ ହୋଇ ରହିବାର ସ୍ୱପ୍ନ ଦେଖି ତାଜମହଲ ସଂଲଗ୍ନ ଯନ୍ତ୍ରଣା ନାମିତ ଯମୁନା ନଦୀର ଅତଳ ଗହ୍ୱରରେ ପୋଡ଼ିଗଲି। ଯମୁନାର ଗଭୀରତମ ଇଲାକାକୁ ଯାଇ ମୁଁ ଆବିଷ୍କାର କଲି ଗୋଟିଏ ସର୍କସ୍, ବଞ୍ଚିବାର ଗୋଟିଏ ନୂତନ ଦିଗନ୍ତ, ତାଜା ଉପାଦାନ।
2: ଛଳନାର ବୁଢ଼ିଆଣୀ ଜାଲ ଭିତରୁ ବାହାରି ଆସି ତୁ ଆଜି ମୁକ୍ତ, ଏଇଆ ନା? କିନ୍ତୁ ମନେ ରଖ, ତୋ ପରି ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହେବାର ସୌଭାଗ୍ୟ କିମ୍ବା ଦୁର୍ଭାଗ୍ୟ ଆଉ କାହାରି ଭାଗ୍ୟରେ ଜୁଟିବନି। ଖେଳୁଆଡ଼ କେବେ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହେଇପାରିବନି, ଏ ସର୍କସ୍ର ଆରମ୍ଭ ହିଁ ଅନ୍ତିମ।
1: ତୁ ମୋତେ ପଥଚ୍ୟୁତ କରିବା ପାଇଁ ଅପଚେଷ୍ଟା କରୁଛୁ, ତୁ ବି ମନେ ରଖ, ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ତାର ଚାବକ ପଳରେ ହେଉ କିମ୍ବା ଅଭିଜ୍ଞତାର ମସାଲ ଦ୍ୱାରା ହେଉ, ଏ ସର୍କସ୍କୁ ବଞ୍ଚେଇ ରଖିବ, ଖେଳୁଆଡ଼କୁ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର କରିବ, ନୂତନ ପରମ୍ପରା ସୃଷ୍ଟି କରିବ।
2: ସେଦିନକୁ ମୁଁ ଅପେକ୍ଷା କରିଛି ସୁକାନ୍ତ, ତୋର ବାଲ୍ୟବନ୍ଧୁ ହିସାବରେ ତୋ ପ୍ରତି ମୋର ଯଥେଷ୍ଟ ଶୁଭେଚ୍ଛା ଅଛି। ତୋ ଚଲାପଥରେ ଫୁଲ ଚନ୍ଦନ ପଡ଼ୁ, ମୁଁ ଆସୁଛି। ହଁ, ଗଲାବେଳକୁ ଅନ୍ତତଃ ଖେଳୁଆଡ଼କୁ ଥରେ ଦେଖା କରିଯିବି ବୋଲି ଭାବୁଛି।
1: ହଁ ହଁ, ନିଶ୍ଚୟ। ଖେଳୁଆଡ଼
3: ଯାଉଛି ରିଙ୍ଗ ମାଷ୍ଟର। କୁହନ୍ତୁ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର।
1: ଶୁଣ, ମହେନ୍ଦ୍ର ତୋ ସହିତ ଦେଖା କରିବାକୁ ଚାହୁଁଥିଲା। ଆଚ୍ଛା, ତୋର ତ ମାର୍କେଟିଂ ପାଇଁ ଯିବାର ଅଛି, ତୁ ବରଂ ମହେନ୍ଦ୍ର ସହିତ ଚାଲିଯା। ମହେନ୍ଦ୍ର, କ'ଣ କହୁଛୁ?
2: ମୋର କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ମୁଁ ତ ମାର୍କେଟ ଆଡ଼େ ଯାଉଛି।
1: ଆସିଲା ବେଳକୁ ଖେଳୁଆଡ଼କୁ ସାଙ୍ଗରେ ନେଇ ଆସିବୁ, ତାକୁ ମୋ ସର୍କସ୍ର ତମ୍ବୁ ତଳେ ଛାଡ଼ିଦେଇ ଚାଲିଯିବୁ।
2: କାହିଁକି? ସେ କ'ଣ ଶିଶୁଟିଏ ହେଇଛି ଯେ ହଜିଯିବ?
1: ଆରେ ହଜିଯିବ ନୁହେଁ, ଶିଖିଯିବ।
2: କ'ଣ ଶିଖିଯିବ?
1: ସମାଜ ଏବଂ ତଥାକଥିତ ସାମାଜିକ ପ୍ରାଣୀମାନେ ଚାତକ ପରି ଚାହିଁ ବସିଛନ୍ତି।
2: କାହାକୁ, କାହିଁକି?
1: ଏତିକି ବୁଝିପାରୁନ? ସେମାନେ ମୋ ଖେଳୁଆଡ଼କୁ ଲୋଭ, ହିଂସା, କ୍ରୋଧ, କ୍ଷୁଦାର ସ୍ୱାଦ ଚଖାଇଦେବେ। ସେ କୋଟି କୋଟି ମଣିଷ ମଧ୍ୟରୁ ଜଣେ ହୋଇଯିବ, ତାପରେ ମୋ ସର୍କସ୍ ଭାଙ୍ଗିଯିବ, ଚାବୁକ ମୋ ହାତରୁ ଖସି ପଡ଼ିବ, ମୁଁ ଆଉ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହୋଇପାରିବିନି, ଖେଳୁଆଡ଼ ବି ଆଉ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହୋଇପାରିବନି।
2: ହେଲା ବାବା ହେଲା, ତୋ ସର୍କସ୍ ଭାଙ୍ଗିଯାଉ ଏକଥା ମୁଁ ଚାହୁଁନି, ତୋ ଖେଳୁଆଡ଼କୁ ନିଜ ସାଙ୍ଗରେ ନେଇ ନିଜ ସାଙ୍ଗରେ ଆଣି ତୋ ଜିମା ଦେଇଯିବି, ହେଲା? ଏବେ
3: ମୁଁ ତେବେ ଯାଉଛି ରିଙ୍ଗ ମାଷ୍ଟର।
2: ମୁଁ ତାହେଲେ ଆସୁଛି ଭାଇ, ମାର୍କେଟରୁ ଆସିଲେ ପୁଣି ଡ୍ୟୁଟି ଯିବି, ପେଟ ପାଇଁ ପୁଣି ଚିନ୍ତା ତ ଅଛି।
1: ମହେନ୍ଦ୍ର ଶୁଣ, ମୋ ପାଖକୁ ଆ।
2: କହୁନୁ।

0: பொரிலால்
1: கழுவார் கழுவார் கழுவார் கழுவார் கழுவார்
0: காக்கு டாக்குச்சு
1: তো ওছড়ায় সর্কসরে আউ কি অছে
0: সর্কস খেলুয়াল আরে এটি তো বাঘ ভালু কি জোকর ভলি কোনসি সর্কস মু দেখি পারুনি তা ছড়া মতে যদি আপন খেলুয়াল কহুচন্তি তাহলে আপন মস্ত বড় ভুল করুচন্তি মু রাজু
1: চুপ কর মাস্টার রাজু কুহিয়ে সর্কসর খেলুয়াল রূপে অভিষিক্ত করা যাচ্ছে 18 ফুট বাই 12 ফুট রই চেম্বর হে সর্কসর পড়িয়া
0: মতে কিন্তু সব কিছু গোলমালিয়া জানা পড়ুছি মু তো কিছু বুঝি পারুনি মু কেবল এতি কি বুঝিছি এতি কি জানিছি আপন মো প্রভু আও মু আপনঙ্ক অন্নরে প্রতিপালিত দাস মাত
1: কৃতজ্ঞ ধোকাবাজ কৃতজ্ঞ ধোকাবাজ মানুষ তু তাহলে তোর আসল রূপকে ফেরি আসিছ মোর দীর্ঘ দিনর পরীক্ষা নিরীক্ষা কোণ মূল্যহীন বলে প্রমাণিত হয়েছে সবকিছু দিবালক পরে স্পষ্ট হয়ে যাইছে তো কোটি কোটি মানুষ ভিতরে নিজকে সামিল করে দিয়েছ
0: আদেশ করন্তু প্রভু মোর কর্তব্য কোণ
1: ও হাতরে চাবুক
0: মো আপনঙ্ক চাবুক বিনিময়ে সবকিছু করিবাকু রাজি কিন্তু মোর মনুষ্যত্বকু মু কদাপি বিক্রি করি পারিবিনি আপনঙ্ক 10 লক্ষ টঙ্কা তো কোণ 10 কোটি টঙ্কা বিনিময়ে বি নুহে
1: পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বলে তু ডেঙ্গুর কুটুছু কিন্তু মনে রাখ এ সর্কসর রিং মাস্টার অমানিয়া খেলাড়ি কো উচিত শিক্ষা দে জানে সেইটি পাই তো সে রিং মাস্টার
0: আপন আপন কোন করিবাকু চাহান্তি
1: সর্কসর নিয়ম অনুসারে নূতন খেলোয়াড় আসবা পূর্বরু পুরাতন অযোগ্য খেলোয়াড়ের নির্বাণ প্রাপ্তি
0: আপনার চক্ষুর জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ আপন আপন হি তাহিত জ্ঞান হরাই বসে অনর্থ ঘটাই বসুচন্তি
1: দুরারোগ্য ক্যান্সরে পীড়িত স্বামীর স্ত্রী শ্রীমন্ত সিন্দুর যেমিতি রঙ্গহীন তো কপালরে সরলতার প্রতীক ঠিক সেমিতি ধূসর মলিন অর্থহীন পচিপকা সুব্রতার পর্বত স্বর্গীয় প্রলিপ তো পরি গোটে অবাঞ্ছিত খেলোয়াড় কপালরে স্বভাব পচিপকা
0: মুক্তি চাই মুক্তি চাই মুক্তি
1: মৃত্যুর অব্যবহৃত পূর্বরে মু তোর শেষ ইচ্ছা পূরণ করিবি তোতে তোতে মুক্তি দেবি চিরমুক্তি চিরমুক্তি মানুষ হেবার সংক্রমণ ব্যাধি অন্য কোনসি নূতন খেলোয়াড়কে যেপরি ন হয় রোগগ্রস্ত মুক্তি দরকার চিরমুক্তি

0: শ্রোতা বন্ধু, আপন মানে শুণুলে সারা বিশ্বরে খ্যাতি অর্জন করতে এ লোকপ্রিয় গীতটি ইয়াকু গাইলে পদ্মশ্রী ডক্টর জিতেন্দ্র হরিপাল এবং কৃষ্ণা পটেল, গীত রচনা মিত্রভানু গৌন্তিয়া। শ্রোতা বন্ধু, কার্যক্রমক আগকু নেব। আজি হচ্ছে মঙ্গলবার, যুববাণী সন্ধ্যার সন্ধান কার্যক্রমক আমি আ গোটে পাদ আগকু বড়িবা। এথিরে শুনিবা মানব উন্নতিরে বিজ্ঞানর সমর্থন, এ বিষয়ে আলোচনা করেছেন অমৃতা চান্দ।
1: মানব সভ্যতার ইতিহাসক যদি আমি দৃষ্টিপাত করিবা, তেবে দেখিবা যে মানুষ এক সময়ের অত্যন্ত সরল ও প্রকৃতি উপরে সম্পূর্ণ রূপে নির্ভরশীল থিলা। সেই সময়ের না থিলা বিদ্যুৎ, না থিলা যানবাহন, না থিলা উন্নত চিকিৎসা ব্যবস্থা। মানুষের জিজ্ঞাসা, চিন্তাধারা ও অন্বেষণ প্রবৃত্তি তাকে নূতন আবিষ্কার দিগরে আগকু নিয়ে গলা। বিজ্ঞান শব্দটি শুনিলে আম মনে নূতনত্ব, আবিষ্কার ও পরিবর্তনর চিত্র আসে। মানব সভ্যতার আরম্ভরু আজি পর্যন্ত যেতে উন্নতি হয়েছে, সেথিরে বিজ্ঞান এক মূল শক্তি রূপে কার্য করেছে। অগ্নির আবিষ্কার মানব জীবনকু আলোক ও উষ্মতা প্রদান কলা, চকার আবিষ্কার যাত্রাকু সহজ কলা এবং কৃষির আরম্ভ মানবকু স্থায়ী জীবন দেলা। এই সব ছোট ছোট পদক্ষেপ আজির বিশাল বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে। বিজ্ঞান আম জীবনর প্রত্যেক ক্ষেত্রকু ছুঁই যাইছি। সকালে আলারাম ধ্বনির আমি দিন আরম্ভ করে থাও, যাহা মধ্য বিজ্ঞানর এক দান অটে। আমি মোবাইল ফোন ব্যবহার করুচু, খবর শুণুচু, অনলাইন ক্লাস করুচু এবং সমস্ত কামকু ডিজিটাল ভাবে সম্পন্ন করুচু। যদি আমি চিকিৎসা বিজ্ঞানকু দেখিবা, তেবে এহা মানব জীবনর রক্ষক ভাবে পরিচিত। পূর্বরু যেউ রোগ সবু মানুষকু ভয়ভীত করুথিলা, উদাহরণ স্বরূপ প্লেগ, কলা জ্বর, কলেরা, চিকেন পক্স, পোলিও আদি আজিকা সময়ের বহু মাত্রার নিয়ন্ত্রণের আসছে। এহা সহিত সর্জরি, এমআরআই, সিটি স্ক্যান এবং উন্নত ডাক্তারি উপকরণ মানে মানব শরীরর অন্তর্নিহিত সমস্যাকু সহজরে চিহ্নট করেছেন। এহা ফলরে মানুষ আজি দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপন করেপারিছে। টিকাকরণ ও আধুনিক প্রণালীরে তৈরি ঔষধ মানুষকু নূয়া জীবন প্রদান করছি কহিলে অত্যুক্তি হব না। কোভিড-19 মহামারী সময়ের বিশ্ব এক ভয়ঙ্কর সংকটর সম্মুখীন হয়েছিল, কিন্তু চিকিৎসা বিজ্ঞান অদম্য প্রয়াস খুব অল্প সময়ের টিকা উপলব্ধ করেপারিছিল, যাহা লক্ষ লক্ষ জীবনকু রক্ষা করেছিল। এহা দেখায় যে বিজ্ঞান কেবল উন্নতি নুহ, মানুষকু সংকটর মুক্তি দেবার মধ্যে সক্ষম। কৃষি ক্ষেত্রে বিজ্ঞান এক বিপ্লব আনিছি। পূর্বরু কৃষক মানে পারম্পরিক পদ্ধতিরে চাষ করুথিলে, যাহা ফলরে উৎপাদন মাত্রা খুব কম থিলা। কিন্তু আজ উন্নত বীজ, রাসায়নিক সার, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং সিঁচাই ব্যবস্থা দ্বারা উৎপাদন বহু গুণা বড়ি যাইছি। গ্রিন রিভলিউশন ভারতরে খাদ্য সংকটকু দূর করিবার সমর্থ হয়ে পারিছে। এহা সহিত যাতায়াত ব্যবস্থায় বিজ্ঞান অসাধারণ উন্নতি আনিছে। আজি আমি মেট্রো, বিমান, রেলগাড়ি এবং বিভিন্ন যানবাহন দ্বারা খুব দ্রুতগতি যাত্রা করে পারুচু। এহা ফলরে সময় ও শ্রম সঞ্চয় হচ্ছে। সংযোগ ব্যবস্থায় মধ্যে বিজ্ঞান আনিছে এক বিপ্লব। এক সময়ে চিঠি মাধ্যমে সূচনা পৌঁছাইবা দিন দিন লাগুতলা, কিন্তু আজি আমি সেকেন্ডে ভিডিও কল করে পুছু, সোশিয়াল মিডিয়া দ্বারা সমস্ত সহিত যোড়ি হয়ে পুছু। এহা কোন বিজ্ঞানর দান নুহে। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান দেখাইছে নূয়া দিগ। আজি ছাত্রছাত্রী মানে ইন্টরনেট মাধ্যমে বিশ্বর যেকোনসি জ্ঞান হাসল করিবার সক্ষম। ডিজিটাল লাইব্রেরি, অনলাইন কোর্স এবং ই লর্নিং মাধ্যমে শিক্ষাকু সরল ও সুলভ করা যাই পারিছে। বিজ্ঞান আমাকে অন্তরীক্ষে মধ্যে পৌঁছাইছে। চন্দ্রযান, মঙ্গলযান এবং উপগ্রহ প্রকল্প মানব সম্ভাবনার সীমাকু বড়াইছে। এহা ফলরে আমি প্রকৃতি বিষয়ে অধিক জাঁপারুছু। কিন্তু যেউঠারে বিজ্ঞান আমাকে এতে সুবিধা যোগাইছে, সেঠারে এহার কিছু কুফল মধ্যে রয়েছে। পরমাণু অস্ত্র মানব সভ্যতা পাই এক বড় বিপদ। পরিবেশ প্রদূষণ, গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীকে অসুস্থ করিবারে লাগিছে। আজির যুগরে মোবাইল ও ইন্টারনেট আসক্তি মধ্যে এক বড় সমস্যা। ଲୋକମାନେ ପ୍ରକୃତି ଓ ସାମାଜିକ ଜୀବନରୁ ଦୂର ହେଉଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ ବିଜ୍ଞାନକୁ ସଠିକ୍ ବ୍ୟବହାର କରିବାକୁ ପଡ଼ିବ। ବିଜ୍ଞାନ ଆମକୁ ଉନ୍ନତି ପଥରେ ନେଇଯାଇପାରେ, ଆଉ ଭୁଲ ବ୍ୟବହାର କଲେ ବିନାଶ ମଧ୍ୟ ଆଣିପାରେ। ସେଥିପାଇଁ ଆମକୁ ନୀତି, ନୈତିକତା ଓ ସଚେତନତା ସହିତ ବିଜ୍ଞାନକୁ ଆପଣେଇବା ଆବଶ୍ୟକ। ଆଜିର ଯୁବପିଢ଼ି ହେଉଛନ୍ତି ଆଗାମୀ ଦିନର ନିର୍ମାତା। ସେମାନେ ଯଦି ବିଜ୍ଞାନକୁ ସଠିକ୍ ଭାବରେ ବୁଝିବେ ଓ ଉପଯୋଗ କରିବେ, ତେବେ ଆମ ଦେଶ ଏକ ଶକ୍ତିଶାଳୀ ଓ ଉନ୍ନତ ଦେଶରେ ପରିଣତ ହେବ। ତେବେ ଆସନ୍ତୁ ଆମେ ଏହି ସଂକଳ୍ପ ନେବା, ବିଜ୍ଞାନକୁ ମାନବ କଲ୍ୟାଣ ପାଇଁ ବ୍ୟବହାର କରିବା ଓ ପ୍ରକୃତିକୁ ସୁରକ୍ଷା କରିବା ଏବଂ ଏକ ସୁନ୍ଦର ଓ ସୁସ୍ଥ ପୃଥିବୀ ଗଢ଼ିବା। ସମାପ୍ତିରେ ମୁଁ କେବଳ ଏତିକି କହିବାକୁ ଚାହେଁ, ବିଜ୍ଞାନ ହେଉଛି ମାନବ ଉନ୍ନତିର ଦିଗଦର୍ଶକ, କିନ୍ତୁ ଏହାକୁ ସଠିକ୍ ବ୍ୟବହାର କରିବା ଏବଂ ସଠିକ୍ ମାର୍ଗରେ ଚଳାଇବା ହେଉଛି ଆମର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦାୟିତ୍ୱ। ଧନ୍ୟବାଦ।
0: ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ମାନବ ଉନ୍ନତିରେ ବିଜ୍ଞାନର ସମର୍ଥନ, ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଅମୃତା ଚାନ୍ଦ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏବେ ଜାଣିନେବା ଇତିହାସ ଦର୍ପଣରେ ଆଜିର ଦିନ 1930 ବ୍ରିଟିଶ ସରକାରଙ୍କର ସାଇମନ୍ କମିଶନ ରିପୋର୍ଟ ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ରିପୋର୍ଟରେ ଭାରତରେ ପ୍ରାଦେଶିକ ସ୍ୱାୟତ୍ତ ସୁପାରିଶ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଡୋମିନିଅନ୍ ଷ୍ଟାଟସ୍ ଧାରଣାକୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରାଯାଇଥିଲା, ଯାହାଫଳରେ ଭାରତୀୟ ଜାତୀୟ କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ ଦେଶବ୍ୟାପୀ ବିଶାଳ ପ୍ରତିବାଦ କରାଯାଇଥିଲା। 1950 ବ୍ରିଟେନରେ ପେଟ୍ରୋଲ କିଣିବା ଉପରେ ଲାଗୁ ସୀମା ସମାପ୍ତ ହୋଇଥିଲା। ଏହା ପୂର୍ବରୁ ପେଟ୍ରୋଲ କିଣିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ରାସନ କାର୍ଡ଼ ଦିଆଯାଉଥିଲା। 1980 ପ୍ରଣୟ ରୟ ଏବଂ ଡେଭିଡ୍ ବଟଲରଙ୍କ ସହଯୋଗରେ ଭାରତରେ ବୈଜ୍ଞାନିକ ନିର୍ବାଚନ ମତଦାନ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। 2000 ଟେଲିଭିଜନରେ ବିସ୍ତାରିତ 2D ନେଟୱାର୍କର ଏକାଧିକ ଆଞ୍ଚଳିକ ପତ୍ରିକା ଏବଂ ଡିଜିଟାଲ ପ୍ଲାଟଫର୍ମ ସହିତ ଇଣ୍ଡିଆ ଟୁଡେ ଟିଭି ଏବଂ ଆଜ୍ ତକ୍ ଭଳି ଜାତୀୟ ସମାଚାର ଚ୍ୟାନେଲ ପରିଚାଳନା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। 2006 ଏକ ବୈଜ୍ଞାନିକ ଗବେଷଣା ଅନୁସାରେ ଏଡ୍ସ ଭୂତାଣୁ କ୍ୟାମ୍ପିରନରେ ଦେଖାଯାଇଥିବା ସିମ୍ପାଞ୍ଜିଙ୍କଠାରୁ ବ୍ୟାପିଥିଲା। 2007 ଭାରତ ଓ ଜର୍ମାନୀ ମଧ୍ୟରେ ରକ୍ଷା ବୁଝାମଣା ସମ୍ପନ୍ନ ହୋଇଥିଲା। 2008 ଉତ୍ତରପ୍ରଦେଶ ସରକାର ଶସ୍ୟ, ଖାଦ୍ୟ ଓ ତେଲର ଷ୍ଟକ୍କୁ ସୀମା ସ୍ଥିର କରିବା ସମ୍ବନ୍ଧରେ

শ্রোতাবন্ধু, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর প্রতিষ্ঠা দিনর আজ পর্যন্ত এই কেন্দ্র সৃষ্টি করেছে অনেক কণ্ঠশিল্পী, নাটুয়া, গীতিকার তথা অনেক কলাকার। আহুরি মধ্যে অনেক সুন্দর কার্যক্রম আপনার এই কেন্দ্র পরশি দেব। শ্রোতাবন্ধু মনকু আম কেন্দ্র বহু সময়ের জিণুছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর ত্রিবেণী সঙ্গম মধ্যে আকাশবাণী সম্বলপুর আহুরি মধ্যে পরশি দেব অনেক কিছু কেবল আপনার। আজ আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনার পুণিথরে শুভেচ্ছা এবং শুভকামনা জনাই এইটি রাখুছু আজর যুববাণী কার্যক্রমক। উপস্থাপনায় মু সুধাময় ত্রিপাঠী, নমস্কার।

0: রাষ্ট্রপতি আজি অর্কিডারিয়াম এবং নামগেল তিব্বতলোজি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। অর্কিডারিয়াম ঠারে রাষ্ট্রপতি রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাং প্রমুখ স্বাগত করে। সেখানে রাষ্ট্রপতি সিকিম্র সমৃদ্ধ পরিবেশগত এবং অর্কিড চাষ সম্পর্কে অবগত হয়েছেন। রাষ্ট্রপতি আসন্তাকালি নাথুলাঘাটি পরিদর্শন করা সহ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবরে যোগদেবে। গস্তর শেষ দিনে রাষ্ট্রপতি গ্যাংটক পালজোর স্টাডিয়াম ঠারে আয়োজন হওয়ার থাকা এক কার্যক্রমে সিকিম পুলিশকে ধ্বজা প্রদান করবে। এই পুরস্কার হাসল করার সিকিম পঞ্চদশ রাজ্য হব। নয়াদিল্লী আজ অনুষ্ঠিত কোয়াড বৈদেশিক মন্ত্রীস্তরীয় বৈঠকের সম্মিলিত কার্যসূচীর অগ্রগতি নিয়ে সমীক্ষা করা যাইছে। বৈঠক পরে গণমাধ্যমকে সম্বোধন করে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে নাগরাজ নাইডু কহিছন্তি, বৈঠকে ভারত প্রশান্ত মহাসাগরীয় আধারিত আঞ্চলিক এবং বৈশ্বিক বিকাশ উপরে মত বিনিময় হয়েছে। বৈঠকে সদস্য রাষ্ট্রগণ এক মুক্ত তথা উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতি অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করেছেন। শ্রী নাইডু কহিছেন, কোয়াড সদস্য রাষ্ট্র সহভাগিতা চারোটি প্রমুখ ক্ষেত্র উপরে পর্যবেসিত হয়েছে। সেমধ্যে সামুদ্রিক এবং আন্তর্জাতিক সুরক্ষা, আর্থিক সমৃদ্ধি, প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ তথা আধুনিক প্রযুক্তিবিদ্যা, মানবীয় সহায়তা এবং বিপর্যয় ক্ষেত্রে ত্বরিত প্রক্রিয়া অন্তর্ভুক্ত। কোয়াড রাষ্ট্রগুড়িক আজ সামুদ্রিক ক্ষেত্রে সমন্বয়কে অধিক সশক্ত করার লক্ষ্য নিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক ক্ষেত্র সমীক্ষা সহযোগ ব্যবস্থা আরম্ভ করা নিয়ে সহমত হয়েছেন বলে শ্রী নাইডু কহিছেন। সীমাপার আতঙ্কবাদ এবং সমস্ত প্রকার আতঙ্কবাদী কার্যকলাপকে সদস্য রাষ্ট্রগুড়িক দৃঢ়ভাবে নিন্দা করেছেন। পহলগাম আতঙ্কবাদী আক্রমণকে মিলিতভাবে নিন্দা করা যাইথিবা শ্রী নাইডু সূচনা দেইছেন। আপন মানে সংবাদ শুনছেন্তি আকাশবাণীর। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসইর দেয় প্রদান ব্যবস্থাকে সুব্যবস্থিত করা কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ চারিটি প্রমুখ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কর বরিষ্ঠ আধিকারী বিস্তৃত আলোচনা করেছেন। ছাত্রছাত্রী সমস্যাকে দৃষ্টি রাখি নিরন্তর এবং সুরক্ষিত দেয় ব্যবস্থার আবশ্যকতা উপরে মন্ত্রী শ্রী প্রধান গুরুত্ব আরোপ করেছেন। সময়োচিত কারবার, দেয় সম্বন্ধীয় সমস্যার তুরন্ত সমাধান এবং অধিক ক্ষেত্রে স্বয়ংক্রিয় অর্থ ফেরস্ত সুনিশ্চিত করা এক ব্যবস্থিত প্রক্রিয়া প্রতিষ্ঠা করার সিবিএসইকে সহযোগ করা শ্রী প্রধান ব্যাঙ্কগুড়ি নির্দেশ দিয়েছেন। বর্তমানের ভিত্তিভূমিকে সুদৃঢ় করা লাগি উন্নত বৈষয়িক সুরক্ষা ব্যবস্থা, সময়োচিত অনুধ্যান এবং ত্বরিত অভিযোগ সমাধান ব্যবস্থা পাই মধ্য মন্ত্রী আহ্বান দিয়েছেন। ভবিষ্যতে বৈষয়িক ত্রুটি এবং দেয় বিফলতা সংক্রান্ত সমস্যাকে দূর করা উপরে সর্বোচ্চ প্রাথমিকতা দেওয়া সে ব্যাঙ্কগুড়ি অনুরোধ করেছেন। মন্ত্রী সহ আলোচনা বেড়ে সিবিএসই সহ উত্তম সমন্বয় রক্ষা করে যথাশীঘ্র এক উন্নত ব্যবস্থা কার্যকারী করা ব্যাঙ্কগুড়ি প্রতিশ্রুতি দিয়েছিল। এই আলোচনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কর প্রতিনিধি মানে যোগ দিয়েছিলেন। বৈঠকের ছাত্রছাত্রী অনুকূল ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া উপরে বিশেষ ধ্যান দিয়া বিশেষ করে পরীক্ষা খাতার পুনঃমূল্যাঙ্কন, উত্তর খাতার ফটোকপি প্রদান এবং অন্যান্য দেয় আধারিত প্রক্রিয়া উপরে আলোচনায় গুরুত্ব দিয়া। ড্রোন মাধ্যমে হেউথিবা নিশাদ্রব্য এবং অস্ত্রশস্ত্র চোরা কারবারকে রোকিবা পাই আসন্তা ছ মাস মধ্যে এক আন্টি ড্রোন ব্যবস্থা প্রস্তুত করিবা পাই কেন্দ্র সরকার যোজনা করুছন্তি বলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি। রাজস্থানের বিকানের জেলার সাঞ্চু সীমান্ত আউটপোস্টরে বিএসএফ কর্মচারীকে সম্বোধিত করে শ্রী শাহ কহিছন্তি, সীমাপার আতঙ্কবাদ দেশ পাই আহ্বানপূর্ণ থিবা বেলে দেশ ভিতরে এহাকু সহযোগ করুথিবা আভ্যন্তরীণ উপাদান উপরে ধ্যান দিয়াজিবা আবশ্যক। সীমাপার আতঙ্কবাদকু সহযোগ করুথিবা সম্পৃক্ত ব্যক্তিমানক বিরুদ্ধে কঠোর আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করাযিবা উচিত বলি শ্রী শাহ কহিছন্তি। ভারতীয় সীমায় অবতরণ করুথিবা ড্রোন্রু নিশাদ্রব্য ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করুথিবা লোকঙ্কু চিহ্নট করিবা এবং প্রভাবশালী ঢঙ্গরে এহাকু দমন করিবা পাই স্থানীয় পুলিশ এবং নাগরিক প্রশাসনকু সহযোগ করিবা জরুরি বলি শ্রী শাহা কহিছন্তি। সীমা সুরক্ষাকু নিশ্চিত করিবা পাই সীমা সুরক্ষা বাহিনী, বিএসএফ, সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন এবং নাগরিকমানঙ্কু নেই এক বহুস্তরীয় সুরক্ষা প্রণালী গঠনর আবশ্যকতা উপরে শ্রী শাহা গুরুত্ব আরোপ করিছন্তি। আসন্তা 2036 মশায় ভারতের অলিম্পিক ক্রীড়া আয়োজনকে দৃষ্টি রাখি আগামী অলিম্পিক ক্রীড়াসূচীরে যোগাসনকে অন্তর্ভুক্ত করা বলে কেন্দ্র যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য কহিছন্তি। নয়াদিল্লীরে গণমাধ্যমকে সম্বোধিত করে শ্রী মাণ্ডব্য কহিছন্তি, অহমদাবাদ আসন্তা জুন মাস 4 তারিখর 8 তারিখ পর্যন্ত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ আয়োজন করিব। এহা দেশের পারম্পরিক সুস্থতা অভ্যাসকু বিশ্ব ক্রীড়া শৃঙ্খল ভাবে স্থানিত করিবারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হেব। যোগাসন অন্তর্নিহিত শক্তি ବୃଦ୍ଧିକୁ ପ୍ରତିଫଳିତ କରେ ଏବଂ ସାରା ବିଶ୍ୱରେ ଶାରୀରିକ ମାନସିକ ସୁସ୍ଥତା ଏବଂ ସୁସ୍ଥ ଜୀବନଯାପନକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବାରେ ଯୋଗ ଏକ ମାଧ୍ୟମ ଭାବେ ଉଭା ହୋଇଛି ବୋଲି ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଯୋଗାସନ ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ଶୃଙ୍ଖଳା ଏବଂ ମାନସିକ ସନ୍ତୁଳନକୁ ଏକାଠି କରିଥାଏ। ଯୋଗ ପ୍ରଶିକ୍ଷକ ଏବଂ ସୁସ୍ଥତା ପେସାଦାରଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଜୀବିକା ଅର୍ଜନର ସୁଯୋଗ ସୃଷ୍ଟି କରିଥାଏ। ଆନ୍ତର୍ଜାତିକ ସ୍ତରରେ ଭାରତ ଯୋଗାସନକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବାରେ ନେତୃତ୍ୱ ନେବା ଉଚିତ ବୋଲି ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି। ଏହି ଅବସରରେ ମନ୍ତ୍ରୀ ପ୍ରଥମ ବିଶ୍ୱ ଯୋଗାସନ ଚାମ୍ପିଅନସିପ୍ 2026ର ଅଫିସିଆଲ ମାସ୍କଟ୍ ଜର୍ସି ଏବଂ ଚାମ୍ପିଅନସିପ୍ ଚଳଚ୍ଚିତ୍ରକୁ ଉନ୍ମୋଚନ କରିଥିଲେ। ଆନ୍ତର୍ଜାତିକ ଯୋଗ ଦିବସ 2026 ପାଳନ ନେଇ ପ୍ରସ୍ତୁତି ତ୍ୱରାନ୍ୱିତ ହୋଇଛି। ଆୟୁଷ ମନ୍ତ୍ରଣାଳୟ ପକ୍ଷରୁ ଏକ ହ୍ୟାଣ୍ଡବୁକ୍ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି। ଇଂରାଜୀ ହିନ୍ଦୀ ଏବଂ 21 ଆଞ୍ଚଳିକ ଭାଷାରେ ଏହି ହ୍ୟାଣ୍ଡବୁକ୍ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଛି। ମନ୍ତ୍ରଣାଳୟ ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ କହିଛି ଆନ୍ତର୍ଜାତିକ ଯୋଗ ଦିବସ ପାଳନ ଯୋଗକ୍ରିୟା ଏବଂ ଏଥିପାଇଁ ମନ୍ତ୍ରଣାଳୟ ଗ୍ରହଣ କରିଥିବା ପଦକ୍ଷେପ ଏବଂ ଏହା ସହିତ ଜଡ଼ିତ ଜନଭାଗିତାର ସୁଯୋଗ ଆଦି ଏହି ହ୍ୟାଣ୍ଡବୁକ୍ରେ ସ୍ଥାନିତ ହୋଇଛି। ଅନୁପ୍ରବେଶ ତଥା ବିଭିନ୍ନ କାରଣରୁ ଦେଶରେ ଜନସଂଖ୍ୟାଗତ ପରିବର୍ତ୍ତନ ଆହ୍ୱାନର ମୁକାବିଲା ପାଇଁ ଉଚ୍ଚସ୍ତରୀୟ କମିଟି ଗଠନ କଲେ କେନ୍ଦ୍ର ସରକାର। ସିବିଏସ୍ଇ ଦେୟ ପ୍ରଦାନ ବ୍ୟବସ୍ଥାକୁ ସୁବ୍ୟବସ୍ଥିତ କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ 4 ପ୍ରମୁଖ ରାଷ୍ଟ୍ରାୟତ୍ତ ବ୍ୟାଙ୍କ ଅଧିକାରୀଙ୍କ ସହ ଆଲୋଚନା କଲେ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ। ଏବଂ ଆଇପିଏଲ୍ ପ୍ରଥମ କ୍ୱାଲିଫାୟର୍ ମ୍ୟାଚ୍ରେ ଟସ୍ ଜିତି ରୟାଲ୍ ଚ୍ୟାଲେଞ୍ଜର୍ସ ବେଙ୍ଗାଲୁରୁକୁ ବ୍ୟାଟିଂ କରିବାକୁ ଆମନ୍ତ୍ରଣ କଲା ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
2: ସୁଦୂରରୁ ସଦର ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର ଉତ୍ସବ ମହୋତ୍ସବ ସଭା ସମିତି ସମାରୋହ ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ କଟକ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ଆମ କଟକ ସମ୍ବାଦଦାତା କାଳୀପ୍ରସନ୍ନ ଶତପଥୀ ଓ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ସୁଚିସ୍ମିତା ସାହୁ। ରାଜ୍ୟରେ ପଡ଼ି ରହିଥିବା ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାର ରାଜସ୍ୱ ମାମଲାର ତ୍ୱରିତ ଶୁଣାଣି ଓ ଫଇସଲା ପାଇଁ କଟକ ବୋର୍ଡ ଅଫ୍ ରେଭିନ୍ୟୁ ପରିସରରେ ରାଜସ୍ୱ ମନ୍ତ୍ରୀ ସୁରେଶ ଚନ୍ଦ୍ର ପୂଜାରୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ସମୀକ୍ଷା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ରାଜସ୍ୱ ମାମଲାର ସମାଧାନ ପାଇଁ ରିଭିଜନ କୋର୍ଟ ସଂଖ୍ୟା 43 ବୃଦ୍ଧି କରାଯାଇଥିବା ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୂଜାରୀ କହିଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ମାମଲାଗୁଡ଼ିକର ପଞ୍ଜୀକରଣ ତ୍ୱରାନ୍ୱିତ କରାଯିବ ବୋଲି ଶ୍ରୀ ପୂଜାରୀ କହିଛନ୍ତି। ସ୍ଥିତ ନେତାଜୀ ସଂସ୍କୃତି ଭବନଠାରେ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ପ୍ରତିଷ୍ଠା ଦିବସ ଅବସରରେ ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ ପାଲା ଦାସକାଠିଆ ପରିବେଷଣ କରାଯାଇଥିଲା। କଟକ ଆକାଶବାଣୀ କେନ୍ଦ୍ରର ପ୍ରାକ୍ତନ ଅତିରିକ୍ତ ଉପମହାନିର୍ଦ୍ଦେଶକ ହୃଷିକେଶ ପାଣି ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ଯୋଗଦେଇ ଶିକ୍ଷା ସଂସ୍କୃତି ମନୋରଞ୍ଜନ ଚାଷ ଏବଂ ସମ୍ବାଦ ପରିବେଷଣ କ୍ଷେତ୍ରରେ ଆକାଶବାଣୀର ଦାନ ଅତୁଳନୀୟ ବୋଲି କହିଥିଲେ। ଏ ସମ୍ପର୍କରେ ଆକାଶବାଣୀ କଟକର କାର୍ଯ୍ୟକ୍ରମ ନିଷ୍ପାଦକ ଦୁର୍ଗାଚରଣ ମାଝି କହିଥିଲେ। ନିଆଳି ବିଧାୟକ ଛବି ମଲ୍ଲିକ କଟକ ଜିଲ୍ଲା ଯୋଜନା କମିଟିର ଅଧ୍ୟକ୍ଷ ଭାବେ ଦାୟିତ୍ୱ ଗ୍ରହଣ କରି କଟକ ଜିଲ୍ଲାର ସର୍ବାଙ୍ଗୀନ ବିକାଶ ପାଇଁ ଏହା ଏକ ସଂକଳ୍ପ ଓ ସେବାର ସୁଯୋଗ ବୋଲି କହିଛନ୍ତି। ଗାଁରୁ ସହର ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ଅଞ୍ଚଳର ସମାନ ଉନ୍ନତି ଉପରେ ସେ ଗୁରୁତ୍ୱ ଦେବେ ବୋଲି କହିଛନ୍ତି। ଆଗାମୀ ବର୍ଷା ଋତୁକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି କଟକ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା କମିଟି ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଅନୁଷ୍ଠିତ ବୈଠକରେ ମୌସୁମୀ ସମୟରେ ସୃଷ୍ଟି ହେବାକୁ ଥିବା ସମ୍ଭାବ୍ୟ ବାତ୍ୟା ଓ ବନ୍ୟା ସ୍ଥିତିର ମୁକାବିଲା ପାଇଁ ବିଭିନ୍ନ ବିଭାଗର ପ୍ରସ୍ତୁତି ସମ୍ପର୍କରେ ସମୀକ୍ଷା କରାଯାଇଥିଲା। ଗ୍ରୀଷ୍ମ ଅବକାଶ ସମୟରେ ଓଡ଼ିଶା ଉଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟର କାର୍ଯ୍ୟରତ ସମସ୍ତ ଛୁଟିକାଳୀନ ବେଞ୍ଚ ଆଭାସୀ ମାଧ୍ୟମରେ କାର୍ଯ୍ୟ କରିବେ। ଅବକାଶ ସମୟରେ ହାଇକୋର୍ଟରେ ସର୍ବନିମ୍ନ 50% କର୍ମଚାରୀ ଉପସ୍ଥିତି ନ୍ୟାୟାଳୟରେ ନିଶ୍ଚିତ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ଜନଜାତୀୟ ଗରିମା ଉତ୍ସବ ଅବସରରେ କଟକ ଜିଲ୍ଲା ଆଠଗଡ଼, ବାରଙ୍ଗ ଓ ବଡ଼ମ୍ବା ବ୍ଲକର ବିଭିନ୍ନ ଗ୍ରାମରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଶିବିର ଆୟୋଜିତ ହୋଇଯାଇଛି। ନିକଟସ୍ଥ ଡାକ୍ତରଖାନାର ଡାକ୍ତର ଓ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀମାନେ ଶିବିରରେ ଉପସ୍ଥିତ ରହି ଗ୍ରାମବାସୀଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା କରିବା ସହ ବିଭିନ୍ନ ରୋଗର ଚିହ୍ନଟ କରି ଆବଶ୍ୟକ ଚିକିତ୍ସା ପରାମର୍ଶ ଓ ମାଗଣା ଔଷଧ ଦେଇଥିଲେ। କଟକ ଜିଲ୍ଲାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ଭୋଟର ତାଲିକା ସଂଶୋଧନ ସମ୍ପର୍କରେ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରତିନିଧିମାନଙ୍କ ସହ ସର୍ବଦଳୀୟ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ଜିଲ୍ଲାରେ ଚଳିତ ମାସ 30ରୁ ଜୁନ୍ 28 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ଘରକୁ ଘର ପରିଦର୍ଶନ କରି ଭୋଟର ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ଓ ଯାଞ୍ଚ କରିବେ। କଟକ ମହାନଗର ନିଗମ ବିଜୁ ଭବନ ସମ୍ମିଳନୀ କକ୍ଷଠାରେ ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳରେ ଡେଙ୍ଗୁ ସଚେତନତା ନିମନ୍ତେ ଜାତୀୟ ସହରାଞ୍ଚଳ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମିଶନ ସମନ୍ୱୟ କମିଟି ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ ଡେଙ୍ଗୁ ରୋଗର ଲକ୍ଷଣ ଓ ପ୍ରତିକାର ନିମନ୍ତେ ସଚେତନତା ସୃଷ୍ଟି ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଥିଲା। ହାଇକୋର୍ଟ ପରିସରରେ ଅନୁଷ୍ଠିତ ରାଷ୍ଟ୍ରୀୟ ଲୋକ ଅଦାଲତରେ 115 ମାମଲାର ସମାଧାନ ହେବା ସହିତ 9,68,11,334 କ୍ଷତିପୂରଣ ରାଶି ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ରାଷ୍ଟ୍ରୀୟ ଲୋକ ଅଦାଲତ ଅବସରରେ ହାଇକୋର୍ଟର 11 ବିଚାରପତି ବିଭିନ୍ନ ମାମଲାର ଶୁଣାଣି କରିଥିଲେ। ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଆସନ୍ତାକାଲି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।
3: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ଆରମ୍ଭ କରୁଛୁ କୃଷି ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମ।

0: দাদা জোহার গো।
1: জোহার জোহার জোহার। ইয়ে বাবার এটা ওকলিয়া, আজ তো বড়া দিন ভেট পড়লা নেই গে। মুই কি অছন গা বলি ঠকি আর গে ঠকালি যে এটা ঠকুতরি জানি নি পারলি কানা হইছে কি। মুই এটা আসলা আলকি টিকে দেরি হয়ে গলা কিনি
0: বলে কেতে বলি আসি
1: কি এটা বইছো
0: হেলা ন। এরপরে দেখুতলি বাট কেহি কেনটা নাই আসবার বলি করি কিনারে যাইতলো যে আজকা
1: কেহি যাইতলো বলছো আজ কে দিনে নি জানি কে
0: জানবারটা জাইনছে যে তুমি কিনকে যাইতলো হেন
1: কে। আজ পরে আমার আকাশবাণী সম্বলপুর স্থাপনা দিবস হ্যাঁ 1963 মশিয়ার এনতা দিনে আমার ইন স্থাপনা হয়েছিল সম্বলপুর ঠানে আমার এই রেডিওটা কিনেছি আকাশবাণী লাই বলি দেখো রেডিওরে আমি এই যে কার্যক্রম মানে করুছু যেতকি বি আমার তাহলে খবর ডবর হো চাষবাস যা যা বি অছে যে আমার মনোরঞ্জন কার্যক্রম বি অছে শিক্ষা আছে খেলকুদ সব যে আকাশবাণী লাই পৌঁছু সেটা আমার আকাশবাণী সম্বলপুরটা এনতা দিনে স্থাপনা হয়েছিল 1963 মশিয়া দিন বুঝল। আর বি কানা জিনিস কিনি আজকা এই হচ্ছে আমার দেখো জাতীয় আমার ভোটর দিন বুঝল। ভোটটা গোটে কাণে আমার সমকির গোটে অধিকার কিনে সে আমি সরকারকে গড়বার লাগি জানাবি আমি এটা কৌছু সমস্ত গোটে অধিকারটে হচ্ছে যেতে লাগি আমার অটোবর পুরুছি। তারপরে আর কে দিন এবার জিনিস কিনি এই আমার জাতীয় ই কাণে কি আমার ট্যুরিজম ডে যে বলুছ
0: কাইটা সেটা
1: আমার যে সবু যে আমার যে বুলি বুলা নি যাচ্ছ কে কি নেই যে আমার দর্শনীয় স্থান মানে যে অছে কি নেই সে দিন বিয়া আর এই জিনিসটাকে আমি সবে এটা করমা। আর গোটে বি কাণা জিনিস সরকারঙ্কর যে 15টা সূত্রী অছে বুঝল কি নি সে 15টা সূত্রীর বি সবে হেতু করবার কথা জানবার কথা যে আমার মানকর লাগি সরকারঙ্কর বিভিন্ন যোজনা মানে আছে ভিন ভিন যোজনা আছে সবু কিসমর যোজনার সভে জানি পারবার কথা সেতির ফায়দাটা উঠাবার কথা
0: নিহাতি আগো
1: কিনে সে আমি যেন বি দেখো রহবার লাগি খাইবার লাগি পিন্ধবার লাগি পড়বার লাগি যেন সুবিধা সুযোগ মনে অছে আমার গোটে মনুষকে যেতকি বি আমার দরকারে আমি সোজিত আমি যেতকি বি আমার পহলা গোটে কথা কানে রহবার লাগি ঘরটে খাইবার লাগি উঠে হ্যাঁ কিনে সে দানা মুঠে পিন্ধবার লাগি কপড়া খণ্ডে শিক্ষিত হবার লাগি পাট টিকে ই সবু যেতকি অছে আমার অধিকার মানে যেন সরকারঙ্কর সূত্রী অছে সেতির বি ফায়দা উঠাবার
0: সরকার হ্যাঁ হিসাবে সচেতন বি করছন এন্দা দিন গুটে গুটে কে নি
1: যে গুটে কথা কানা কহুতলি জানছ তুমি তো ধানটা হেদিন তোমার ধান দৌতল দেবারটা মুই দেখলি কহুতলি হেদিন সে কে হলা কি আমার সে বহু নেই কে রূপা বহু রে বিজে দিলে তাকর ক্ষেতকে যে এটা এলা আলকি ভেট পড়লু বলে ভুগা চিন্ত তুমি আম কি লেতি আজ ভুগে ধরি করে আউথলো
0: লেতি টিকে ধরি করে আউথলি হেটা
1: হেটা পালকে আমি কথা হলো দেখো দেখো দেখো ই বাটে নি আবার বলি কি কাই দিলে ভাল মাগি মুগা নেবে বল বলে বল কি কি কাই দিলে যে বাবু ই বাটে তো নি আলো তুমি হেন দেহি রে কি পোলালো সে বাটে তোমার ডুলি
0: বাটে নেগো পাখে একে ঘরে নাই দেলি কে ঘরর লাগি টিকে রাখলি পাখে টিকে দেলি আর টিকে বাজার কে নেই যো বলি করি তাকু হেটা পঠাই দেলি টিকে
1: হো হেন দে কে শুনো আমি যে আমর কথা পড়লা আম খালি আমি যেটা গছ মনে হচ্ছে বড় বড় গছ মানে থিপুছি আমি যে লেতি খাওছু কি নিজের খাবার বর্ক হোজে একসে আর জহ হলে কেন বিক্রি ভণ্ডা করমা আমার দেশি কিসমটা যেটা তার তার আঁকুছি আর গছ আমি যোগে নেছু যেটা কি খালি খাই পারুছু আর বাজারকে নেলে বি হেতে বিক্রি ভটা বি নেন আর এসব দেখো আমটা কেদিন কেদি হয়েছে মর্তনু লেখা পড়ছে একসে হলে এই যে আমর কথা হোছু যদি আম গছ তুমি যে জগিনি জানি ইসুরকে নেই গে আমার সে বর্ষা যে কহ ইতর পুরা সবুকে আম গছ যোগাইছে হ্যাঁ যে আম গছ বি কেন দেখলি যে যেন কিসমে আমার চাষি ভাই বোন মানে অছন আম লেম হউ এসবু যে যোগাউছন তাদের দেখো মুনগা তুমি যোগে নেল বলে কেন হওয়া যে যোগিনি সে থরে কে যেন কিসমে বিক্রি ভটাটে হেবা বুঝল কি হেন্তা ভাই মনে হচ্ছে যেটা কি গাড়ি মানুষ নিয়ে আসছেন তাকর হেন কি তো মুই হে জিনিসটা বি তহকিলি টিকে বল তো সত কথা কহবার কি বলে আর আম যোগালি বনে গুড়া যোগাই যা বল তো যেটা কি পচাই করি খাওছু বি আর বিক্রি বটা তো ভলিয়ানি হবার তেল সেটা হিসাব করিদেলি যে গোটে আমার ভ্যাটে তার ভেটলি জনকে বুঝল কি বাটে তো সেনু সে বি কহুলি যে মুই বছরক হেনতে কি 2-2.5 লাখ টাকা খালি আম দিন বিকুছে
0: হ্যাঁ আর বাজার কে দেখলে জনা পড়ুছে অলগা অলগা কিসমর আম নে কে হ্যাঁ ভল রেট কি বি যাউছে গো দেশি আম সিনা কম যাউছে
1: বুঝছো তারপরে আর গুটে কথা কানা ভাই জিন জকিনি
0: হ্যাঁ
1: খালি আমকে আমি পচে করে লেতি দেবা খাইবারটা নেছে দেখো আম কঁচা আমকে আমি খাই পারমা তারপরে আচার বনাই পারমা সুলা করে পারমা শুকাই করি এক নেছে জলিকে আমার যে ধোকা করে লো যে থিপি পড়ে যে কাজ করবো যে ফাটি যাচ্ছে সেটাকে সব কাটি করে শুকাই নেল বলে আমার এক নেই
0: শুকিয়ে
1: তো সেতির লাগি বলি কি এই যে

0: আর ফলে আনু
1: হেই
0: পারবা তো এটা কান হলে কহুছে জিনিস কেজে আমার সে সুরেন্দ্র ভাই ভাই যাইলে যে ভেটি যায় জনে চাষী ভেটি সাথে কথা তা হোলু বলে
1: বলে
0: তাকর কথাটা শুনতা কেন বলছে
1: শুনু সিনে তো
0: বলে শুনমা
2: সুখ দুঃখ তো লাগি রহিছে ইটা তো জীবনর নাট সুখ দুঃখ তো লাগি রহিছে ইটা তো জীবনর নাট জিঁথিলা পতে সরসি কেঁ পাদর চালতি বাট পাদর চালতি বাট পাদর চালতি বাট জীবন অছে বেলে জীবকা অছি কবার কাম লাগিথিব যেন্তা সূরুজ দেবতা অটিখনু কিরণ দৌছন হেন্তা আমর চাষী জিঁথিলা পতে সকালু বেলবুড়া তক মাটির সাঙ্গে মাঠ হইকিরি কবার বুতা করিকিরি সারা পৃথিকে খ্যাত যুগৌথিলা খ্যাত যুগৌছে আর খ্যাত যুগৌথবা আজ আমর সাঙ্গে জুড়ি হইছন আমর সাঙ্গে অছন আসুন তাকর সাঙ্গে চাষবাস বাবদে বিপদ কথা হামা আজ্ঞা জুহার
3: আজ্ঞা জুহার
2: আপনকর না গাঁ টিকে কহুন
3: মোর না শিশির কুমার মল্লিক গাঁ ধুমাপালি পঞ্চায়েত হচ্ছে টিগণ্ডপালি বিজেপুর থানারা আউ ডিস্ট্রিক্ট বরগড়ে
2: কে কে চাষ করসন টিকে কহুন আজ্ঞা
3: ধান করসি আম করসি তারপরে তার সাঙ্গে সাঙ্গে সূর্যমুখী হচ্ছে মোর বড় চাষ যেটা কি তিল উৎপাদন লাগি অন্য দেশরু যেটা তিল আমদানি হচ্ছে যদি সবু চাষী মানে সূর্যমুখী হোক কিংবা মুগফলি হোক কি রাইস হোক কি সরষে হোক এটা সবে টিকে টিকে যদি করতাম বেলে আমার তিল আমার ঘরে হি বনতা আমি তিলকে আমার ইহাদে নিজের খাদ্যর মুখ্য রূপ বলিকরি গোটে ভাবিকি চাষী মানে আগে পড়তা
2: ধান সাঙ্গে কেতনি কেতে জিনিস চাষ করছে বলে কহিলে তো পহেলা গুটগুট করি আমি কথা হামা পহেলা আমার ধান নিকে ধান কেতে একর বাকি চাষ করছন
3: ধান ছ একর হয়ে যায়
2: তো এটা এক ফসলি কি দুই ফসলি
3: ইহাদে মহানদী জল যেটা দিয়েছি সেগে দুই ফসলি নাহলে এক ফসলি
2: আচ্ছা আচ্ছা কেনাল প্যানটা মারুছি
3: মহানদী প্যানটা ইহা দিয়া হচ্ছে আমি
2: আচ্ছা আচ্ছা বলে দেখুন ধান চাষটা গোটে এনতা চাষে বিহন যদি আমি ভাল না বাছমা বলে আদায়টা হেনতা না হয় বলে কাঁ কাঁ কিসমর বিহন আপন চাষ করিছন
3: আমি বর্ষা ঋতুরে আমি করুছু যমুনা সন্না ভারতী তারপরে বলবান মহানদী এটা অনেক গুড়ে ধান আছে আজ্ঞা
2: হ্যাঁ হ্যাঁ এইসব চাষ করছন নাকি
3: আজ্ঞা
2: আদায় বি বনে হতবা
3: আদায় ভালো হচ্ছে
2: তো ধান চাষ কলা বলে জমি প্রস্তুতি কেনতা করছন কেনতা করি জুতা বেড়া করছন কেনতা খত সার দেসন এটা টিকে ভাল করে বুঝাইকি টিকে কহুন
3: আমি কাদু কদে দৌছু দুই তিন দিন আগুন কাদু কদে দেমু কহিবা তিন দিন পরে তারপরে ফের কাদু কদামু ফের আউ দুই কাজ কদামু দুই কাজ কদালা পরে রুইমু
2: রুয়া কেতে দিন সার দেসন
3: পনেরো দিন পরে দৌছু
2: কাঁ কাঁ সার মিশাইকি দেসন
3: ডিএপি দৌছু ফোরজি দৌছু
2: আচ্ছা আর গোটে কথা আপনি জানিথিবে ইহাদে রাসায়নিক সার বদলা আমার চাষী ভাই বয়নমানকু আমি কহুছু আর সেমানে জানলে নবি যে জৈবিক সার প্রয়োগটা সেমানে করিয়ে বসে
3: মুই জৈবিক সার করুছি আজ্ঞা প্রয়োগ
2: তো হেটা কহুছে জৈবিক সার প্রয়োগ করুছন কি না করবা
3: করুছে আজ্ঞা
2: আচ্ছা আচ্ছা
3: নিজের গাই দ্বীপট অছন নিজের গাই রু যেন উৎপাদন হচ্ছে খতটা
2: হ্যাঁ
3: সেটা করুছে জৈবিক খত চাষ করুছে
2: ধানটা হয়ে গেলে হাত দোয়া করুছন কি এটা মেশিন দোয়া
3: লেবর বি দাউছু আর মেশিন বি দাউছু
2: যেন জায়গাকে মেশিন না ঢুকলা ভালো আছে জমি নেই
3: আজ্ঞা
2: যেনটা টিকে দল দলিয়া
3: আজ্ঞা
2: সে জায়গা নো আমি হাতে দৌছু নেই
3: আজ্ঞা
2: আচ্ছা আচ্ছা তার বিকা ভঞ্জা কেনা করুছন
3: আমি কার্ডরে বিকুছ আজ্ঞা
2: হ্যাঁ আর কার্ডরে বিকলে তার ধানর উচিত মূল্যটা আমি
3: পাউছ
2: পাইপার্মা নেই আম চাষ করুছ বলে কহিলে আম তো এই আম কেতে একর বাকি করুছন
3: ছ একর আছে
2: কে কে কিসমর আম গছ আছে
3: দশরি আছে লেংড়া আছে আম্রপল্লি আছে তারপরে আলফেন্সো আছে
2: কেতে বরস হল ন এই আম চাষ করি আছন
3: দুই হাজার আট রু করুছে আজ্ঞা
2: বলে পুরা গোটে বুড়ে হইতবা নেই
3: পুরা সাড়ে পাঁচশো গজ অছন
2: আচ্ছা আচ্ছা তো সে গজর দেখাশুনা কেনা করছন
3: আমি বরসকু থরে মানে জুন জুলাই মাসে সার দৌছু দেশি খত দৌছু আর ঔষধ বি স্প্রে করুছু যেতবে ফল আসুছে গোল গোল চনা চনা হল আলকি বোরন দৌছু সামরস দৌছু
2: যেতবে বৌলে আবা
3: আজ্ঞা
2: না ঝড়বা বলি নেই হুম
3: হুম
2: তার বি গোটে উৎস দিয়া যায়
3: ডাহানি পোক বলে গোটে আছে তুর তুর তুর তুর রঙু থুসি মানে বৌলটি সেটা বি সেটার লাগে গোটে মেডিসিন দৌছু
2: সাড়ে পাঁচশো গছর দেখাশোনা করবারটা তো বড় কঠিন ঘরর পরিবারর সমস্তে এই কামে লাগিছন কি আউ ভূতিয়ার বি লগাছন
3: ভূতিয়ার আজ্ঞা
2: কেতে জন পাখির ভূতিয়ার লগাছন
3: মিনিমাম পাঁচ জন লাগুছন ইহাদি
2: সবুবেলে সেমানে বারো মাসি কাম
3: হ্যাঁ বারো মাসি কাম করুছন
2: তো গোটে গছে কেতে আম বাহারছি কেতে

0: গীতটি সুগম সঙ্গীতে শুনলে কণ্ঠশিল্পী দিলে দীনেশ কুমার মল্লিক। গীতগুলিকে রচনা করেছিলেন ক্ষীরচন্দ্র পোথাল, সুদর্শন পটনায়ক এবং দিলীপ কুমার বেহেরা। আকাশবাণী সম্বলপুর শুনন্তু আলোচনা পশ্চিম ওড়িশার কোঠি চিত্র। আলোচক দুঃখী সেবক সাহু।
1: প্রাগ ঐতিহাসিক যুগর আদিমানব যাযাবর ভাবরে জীবনযাপন করুথিলা। খরাবর্ষা শীতরু নিজকু রক্ষা করিবা পাই ঘঞ্চ জঙ্গলর পার্বত্য ঘির গুম্ফা হি থিলা একমাত্র আশ্রয়স্থল। ফলমূল ও শিকার করিবা থিলা তার জীবন জিঁবার পন্থা। রহিথিবা স্থানর খাদ্যভাব দেখাগলে সে স্থান ছাড়ি অন্যত্র যিবা পাই বাধ্য হেউথিলা। কিন্তু ছাড়ি যাউথিলা স্মৃতির সন্তক স্বরূপ আদিমানব মনর ভাব প্রকাশ করুথিবা রেখাচিত্র। এহাকু সে পথর কান্থরে প্রাকৃতিক রঙ্গ যথা পত্ররস পশুপক্ষীর রক্ত ইত্যাদি ব্যবহার করি চিত্র করুথিলা। পশ্চিম ওড়িশার বিক্রমখোল, মাণিকমুড়া, যোগীমঠ, উষাকুঠি, গুড়হাণ্ডি ইত্যাদি গুম্ফারে থিবা চিত্রকলা খ্রিস্টপূর্ব 3-5 হাজার বর্ষ পুরাতন বলি ঐতিহাসিক মানঙ্ক মত। তেণু চিত্রকলা হেউছি মানব জাতির ভাব প্রকাশ করিবার সর্বপুরাতন ও প্রথম মাধ্যম। ধীরে ধীরে আদিমানব গোটিয়ে স্থানরে স্থায়ী বসতি স্থাপন কলাপরে তার বিকাশে অনেক পরিবর্তন দেখা দিয়েছে। এহা সাঙ্গকু নিয়ার ব্যবহার, কৃষিকার্য, কৃষিকার্যরে পশুমানঙ্কু ব্যবহার, বস্ত্র পরিধান, ভাষা ব্যবহার ইত্যাদি মানুষকু উন্নত সভ্যতা আড়কু নেই যাইছি। কালক্রমে যেতেবেলে মানুষ বুঝিপারিছি যে তার পরিবর্তন পাই প্রকৃতি হি দায়ী, সেতেবেলে প্রকৃতিদত্ত উপাদেয় বস্তু প্রাণী যথা বৃক্ষ, গাইগোরু, সূর্য, চন্দ্র, মাটি, পানি ইত্যাদি পূজা করিবার পরম্পরাকু আপণেই নেইছি। ডালখাই পূজা মধ্যে সম্ভবতঃ সেভাবে এক প্রকৃতি দেবী অথবা শক্তি পূজার অংশবিশেষ। ডালখাই কেবল লোকপরম্পরা, লোকধর্মিতা তথা সমগ্র পশ্চিম ওড়িশাকু প্রতিনিধিত্ব করুথিবা সামগ্রিক লোককলা, যেউথিরে ভরি রহিছি নৃত্য, গীত, বাদ্য, পূজা পদ্ধতি, বেশভূষা ইত্যাদি বিষয়ে অনেক আলেখ্য, আলোচনা প্রভৃতি হইতিলে মধ্য এথিরে চিত্রকলার গুরুত্বপূর্ণ ভূমিকা থিলা, যাহাকি বর্তমান বিলুপ্ত প্রায়। এ বিষয়ে যৎকিঞ্চিত প্রয়াস করা যাইছি তাহা লোকঙ্ক আড়ুয়াড়ে কহিলে চলে। তেণু ডালখাই পূজা পাই উদ্দিষ্ট লোককলা অন্তর্গত কোঠিচিত্র, যাহাকি কথিত ভাষার কোঠিচিত্র কুহা যায়। দশহরা মাসরে পালিত হেউথিবা ডালখাই পূজারে ষোহল পূজার বিধি কেউ কালরু করা যাইছি তাহা সঠিক কহি ন হেলে মধ্য সম্ভবত পঞ্চম শতাব্দী বেলকু সমগ্র পশ্চিমাঞ্চলরে শাক্ত উপাসনা, শাক্ত প্রমোদ রীতিরে নৃত্য ও এই নৃত্য নিমিত্ত উদ্দিষ্ট ষোহল খাড়ি বাদ্য বা ষোহল খাড়ি পার রহিথিবা ভলি ষোহলটি দেবাদেবীঙ্ক পূজা আরম্ভ হইথিব বলি অনুমান করা যায়। এই ষোহল দেবাদেবীঙ্কু স্বতন্ত্র ভাবরে কোঠরি, কোঠি বা কুঠি মধ্যরে অঙ্কন করা যাই পূজা করা যাউথিবারু এই চিত্রকু কোঠি বা আম আঞ্চলিক ভাষারে কোঠিচিত্র নামকরণ করা যাইছি। দশহরা ও চৈত্র মাসরে প্রতি ঘরে করা যাউথিবা ইষ্টদেবী মঙ্গলা পূজা পাই মধ্যে মঙ্গলা কোঠি বা কুঠিরে মা মঙ্গলাঙ্ক চিত্র গেরুমাটি ও চাউল পিঠাউরে কুঠুল চিত্রা ফলরে অঙ্কন করা যাউথিলা। কুঠুল চিত্রা ফল কুহাযাউথিবা গছটি ঘাস গছ শ্রেণীর। দশহরা মাসরে এই গছরে ফল ধরিথায়। দশহরা শুক্লপক্ষরে পড়ুথিবা মঙ্গলবার দিনরে ইষ্টদেবী মা মঙ্গলাঙ্কু পূজা করাযায়। এই দিন ঘরর মুখিয়া কিংবা স্ত্রী লোক উপবাস করি রাতিরে মঙ্গলা পূজা করন্তি। পূর্বরু মঙ্গলা কুঠিকু গোবরে লিপাপোছা করিথান্তি। পিঠাউ ও গেরু রঙ্গরে এই কুঠুল চিত্রা ফলরে ছাপ দেই সিধাসড়খ কুঠি ও মঙ্গলা চিত্র আঙ্কি জাণুথিবা স্ত্রী কিংবা পুরুষমানে অঙ্কন করুথিলে। চৈত্র মাস মঙ্গলবাররে পুণি মাঙ্ক পূজা হেউথিলে মধ্যে বর্ষকরে কেবল দশহরা মাসরে কুঠি ভঙ্গা যাউথিলা। ডালখাই পূজা এক সামূহিক পূজা হইথিবারু গাঁর মঝি স্থানরে থিবা বড় বড় কান্থরে কোঠিচিত্র অঙ্কিত হেউথিলা। এহা ছড়া গন্তিয়া জমিদার অব রজাঘর কান্থরে মধ্যে কোঠিচিত্র অঙ্কন করি পূজা করা যাউথিলা। সময়ক্রমে জনসংখ্যা অধিক হেবারু পড়া পড়া বা সাহি সাহিরে থিবা পিণ্ডার কান্থরে মধ্যে অঙ্কন করা যাই পূজা করুথিলে। কিন্তু বিংশ শতাব্দীর 80 দশক পরে পরে এই কোঠিচিত্র দেখিবাকু মিলিলা নাহি। কান্থ প্রস্তুতি পাই ପ୍ରଥମେ କାନ୍ଥକୁ ପାଳ କିମ୍ବା ନଡ଼ିଆ କତାକୁ ପୋଡ଼ି କଳା ପାଉଁଶକୁ ଗୋବରରେ ମିଶାଇ ତିନି ଚାରିଥର ଲିପାଯାଏ। ଲିପିଲା ବେଳେ ପାଉଁଶ ଗୋବର ମିଶା ପ୍ରଲେପଟି କିଭଳି ଚିକ୍କଣ ହେବ ସେଥିପ୍ରତି ଧ୍ୟାନ ଦିଆଯାଏ। ଏହି କାମଟି ଡାଲଖାଇ ପୂଜା ବା ଭାଇ ଜିଉଁତିଆ ଉପାସ କରୁଥିବା ଝିଅ ବା ମହିଳାମାନେ ପୁଅ ଜିଉଁତିଆର ଠିକ୍ ପରଦିନ ପ୍ରସ୍ତୁତ କରୁଥିଲେ। ଉକ୍ତ କାନ୍ଥରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ କୋଠିଚିତ୍ର କରାଯିବା ବ୍ୟତୀତ ଅନ୍ୟଥର ଗୁଡ଼ିକରେ ସେହିଦିନ ଧୂପ ଦୀପ ଝୁଣା ଦେଇ ପାଣି ଢାଳଟିଏ ଢାଳି କୁଠି ଶିତିଲା କରାଯିବା ପରେ କାନ୍ଥକୁ ଲିପା ଯାଇଥାଏ। ଏହି ଗୋବର ଲିପା କାନ୍ଥ ଆହୁରି ଚିକ୍କଣ ଓ ଗାଢ଼ରଙ୍ଗ ହେବା ପାଇଁ ଶିମ୍ବପତ୍ର ରସକୁ ପୁଣି ତିନି ଚାରିଥର ଘଷି ଚିକ୍କଣ କରାଯାଉଥିଲା। କୋଠି ଅଙ୍କନ ପାଇଁ ଗାଁର କିମ୍ବା ଆଖପାଖ ଅଞ୍ଚଳର ଚିତ୍ରକରଙ୍କ ଦ୍ୱାରା ଗେରୁ କିମ୍ବା ଖଡ଼ିଗୁଣ୍ଡ ଓ ସୂତାରେ ଦାଗ ଦିଆଯାଇ ଷୋହଳଟି କୋଠି ଅଙ୍କନ କରି ବତୁରା ଯାଇଥିବା ଅରୁଆ ଚାଉଳକୁ ଚିକ୍କଣ କରି ବାଟି ସେହି ଧଳା ପିଠାଉରେ ଷୋହଳ କୋଠିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରାଯାଏ। ଏହାକୁ କୁଠି ଭଙ୍ଗା କହନ୍ତି। ସମଗ୍ର କୋଠିଟି ଆୟତାକାର ହେଲେ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ କୋଠି ବର୍ଗାକୃତିର ହୋଇଥାଏ। କୋଠିର ବାହାର ପାର୍ଶ୍ୱର ଚାରିକଡ଼ରେ ଜିଗଜାଗ ରେଖା ପରି ଗାର ଟାଣି ପ୍ରତ୍ୟେକ ଶୀର୍ଷରେ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଦିଗକୁ ଦା ପରି ବଙ୍କା କରାଯାଏ। କୋଣଗୁଡ଼ିକରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ଆକାରର ଡିଜାଇନ୍ କରାଯାଏ। ସ୍ଥଳ ବିଶେଷରେ ଆଞ୍ଚଳିକ ଭିନ୍ନତା ଦୃଷ୍ଟିରୁ ସାମାନ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଥିଲା। ସମଗ୍ର କୋଠିକୁ ମଧ୍ୟ ଗୋଟିଏ ଦେବୀର ଚିତ୍ର ଭାବରେ ପ୍ରଦର୍ଶିତ କରାଯାଉଥିଲା ଓ ଦୁଇ ହାତରେ ଦା ଓ ଡାଳଟିଏ ଧାରଣ କରାଯାଉଥିଲା। ସମ୍ଭବତଃ ଏହା ଡାଲଖେଇ କିମ୍ବା ପ୍ରକୃତି ଦେବୀ ଭାବରେ ପରିକଳ୍ପନା କରୁଥିଲେ କିମ୍ବା ସରଳ ଆଦିବାସୀମାନେ ଜଳଚେତନ ସର୍ବତ୍ର ଦୈବୀଶକ୍ତି ବିଦ୍ୟମାନ ଏ ବିଶ୍ୱାସ ତାଙ୍କର ଥିଲା। ଲୋକକଳା ଅନ୍ତର୍ଗତ କୋଠିଚିତ୍ର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ରେଖା ଉପରେ ପର୍ଯ୍ୟବେସିତ, ଯାହାକି ଚିକ୍କଣ ପିଠାଉ କିମ୍ବା ଖଣିଗୁଣ୍ଡକୁ ଗୋଳାଇ କାଠିରେ ଧଳା କନା କିମ୍ବା ତୁଳା ଗୁଡ଼ାଇ ପ୍ରଥମେ ରେଖାଚିତ୍ର ଅଙ୍କନ କରି ପରେ ରଙ୍ଗ ଭର୍ତ୍ତି କରୁଥିଲେ। ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାଠିକୁ ଛେଚି ତାକୁ ବ୍ରଶ ଭାବରେ ବ୍ୟବହାର ମଧ୍ୟ କରାଯାଉଥିଲା, କିନ୍ତୁ ଏଥିରେ ସେତେ ଭଲ ସୂକ୍ଷ୍ମ କାମ ହୋଇପାରୁନଥିଲା। ଦେବାଦେବୀଙ୍କର ରେଖାଚିତ୍ରକୁ ସିଧାସଳଖ ଚିତ୍ରକରମାନେ ଅଙ୍କନ କରୁଥିଲେ। କୋଠିଚିତ୍ର ଶୈଳୀରେ କେବଳ ସମ୍ମୁଖ ମୁହଁ ଅଙ୍କନ କରାଯାଉଥିଲା। ପାଦ ଦୁଇଟି ବାମ ଡାହାଣ ପାର୍ଶ୍ୱକୁ ରହୁଥିଲା ତ କେବେ କେବେ ଗୋଟିଏ ପାର୍ଶ୍ୱକୁ ମଧ୍ୟ ଅଙ୍କନ କରାଯାଉଥିଲା। କାନ, ଛାତି, ବେକ, ଅଣ୍ଟା, ଗୋଡ଼ ବିଭିନ୍ନ ଆକାରର ତ୍ରିଭୁଜାକୃତି ହେଉଥିବା ବେଳେ ମୁହଁଟି ତାସ୍ର ଠିକିଡ଼ି ଆକାରର ଚତୁର୍ଭୁଜ ପରି ଅଙ୍କିତ ହେଉଥିଲା। ଅନୁପାତ ଦୃଷ୍ଟିରୁ ଶରୀର ସାମାନ୍ୟ ଗେଡ଼ା ରହୁଥିଲା। ଉଭୟ ପୁରୁଷ ଓ ସ୍ତ୍ରୀ ଚିତ୍ରରେ ମୁହଁର ଚିତ୍ରାଙ୍କନ ଶୈଳୀ ପ୍ରାୟ ସମାନ ହେଲେ ମଧ୍ୟ ଆଳଙ୍କାରିକ ଦୃଷ୍ଟିରୁ ସ୍ପଷ୍ଟ ବାରି ହୋଇ ପଡ଼ୁଥିଲା, କିନ୍ତୁ କେତେକ ସ୍ଥଳରେ ବେକରୁ ଅଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଂଶକୁ ଆୟତାକାର ପରି ପଟାପଟା ଭାଗ କରି ଭିନ୍ନ ଭିନ୍ନ ରଙ୍ଗ ଦେଉଥିଲେ। ତାର ମଧ୍ୟ ନମୁନା ଚିତ୍ର ଆମେ ଦେଖିପାରିବା। କୋଠିଚିତ୍ରର 15 ଚିତ୍ର ଗୋଟିଏ ଗୋଟିଏ ଦେବାଦେବୀ ଥିବାବେଳେ 3 କୋଠିର ଚିତ୍ର ଈଶ୍ୱର ପାର୍ବତୀ ହୋଇଥିବାରୁ ଏହି ଯୁଗଳ ମୂର୍ତ୍ତିକୁ କେତେକ ସ୍ଥାନରେ ପୁରୁଷ ଓ ସ୍ତ୍ରୀକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ପ୍ରଦର୍ଶନ କରିବା ପାଇଁ ଈଶ୍ୱରଙ୍କ ଦେହକୁ ଆୟତାକାର ଭାବରେ ଅଙ୍କନ କରାଯାଉଥିଲା। କୋଠିଚିତ୍ର ଶୈଳୀ ସହଜ ଓ ସରଳ ରେଖାଚିତ୍ର ହୋଇଥିବାରୁ ଆଦିମ ଚିତ୍ରକଳାର ପ୍ରଭାବ ଓ ସାମଞ୍ଜସ୍ୟ ଏଥିରେ ପରିଲକ୍ଷିତ ହୁଏ। ଅତୀତରେ କୋଠିଚିତ୍ରରେ ପ୍ରାକୃତିକ ରଙ୍ଗ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା। ପିଠାଉ କିମ୍ବା ଖଡ଼ିଗୁଣ୍ଡରେ ଧଳା ରଙ୍ଗ, ହଳଦୀକୁ ହଳଦିଆ, ଗେରୁମାଟି, ସିନ୍ଦୁର, ଡିବିରି କଳା କିମ୍ବା ନଡ଼ିଆ ସଢ଼େଇକୁ ପୋଡ଼ି କଳା ରଙ୍ଗ, ପତ୍ରର ରସକୁ ସବୁଜ ରଙ୍ଗ ଭାବରେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିଲା। କୋଠିଚିତ୍ରରେ ଦେବାଦେବୀଙ୍କ ଚିତ୍ର ହେଉଥିବାରୁ ରଙ୍ଗ ମଧ୍ୟ ତଦନୁସାରେ ଦିଆଯାଉଥିଲା, ଯେପରି ଶ୍ରୀରାମ, ଶିବ, କାଳୀଙ୍କୁ